আকাশবাণী শিলচর, আজ 17ই বৈশাখ 1948 শকাব্দ, 23শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 7ই মে 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। শুরু হচ্ছে আমাদের প্রথম অধিবেশন। আমাদের এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

ভক্তির পূর্ণতায় আরূঢ় হইলেই কৃষ্ণলাভের পথ প্রশস্ত হয়। ভক্তের অভিলষিত পরমার্থ শ্রীকৃষ্ণ, বিষয়ানুরাগী সকল বন্ধন, বিষয় বাসনা ত্যাগী মোক্ষ। শ্রীহরির চরণ লাভের ইচ্ছায় প্রবল ভক্তির প্রভাবে সত্তাদি গুণের প্রাবল্যে কর্মজাত রাগদ্বেষাদি চিত্তমল বিনষ্ট হয়। তখন সেই শুদ্ধ চিত্তে নির্মল নয়নে সূর্যালোক দর্শনের ন্যায় আত্মতত্ত্ব সাক্ষাৎভাবে প্রত্যক্ষীভূত হইয়া থাকে। শাস্ত্রে শ্রদ্ধা, অন্য শাস্ত্রের অনিন্দা, কায় মনোবাক্যে সংযম পালন, সত্যনিষ্ঠা, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সংযম, শ্রীহরির জন্ম কর্মাদি শ্রবণ কীর্তন ও ধ্যান, এইগুলি প্রাত্যহিক ভক্তের কর্ম। ভগবানকে উদ্দেশ করিয়া কর্ম সম্পাদন, সর্বপ্রকার বিষয়বস্তু শ্রীকৃষ্ণে সমর্পণের মাধ্যমে প্রিয়তম শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করা যায়। সর্বপাপহর হরিকে স্মরণ করা এবং অন্যকে স্মরণ করাইবার প্রকৃত ইচ্ছার দ্বারা সাধক পরাভক্তি লাভ করেন এবং পুলকময় দেহ ধারণ করেন। গুরুকে আত্মা ও আরাধ্য মনে করিয়া নিষ্কপট আনুগত্য স্বীকার করিলে ধর্ম লাভ হয়। গুরুতে পরমেশ্বরের জ্ঞানী ভক্তিমার্গের নির্দিষ্ট পন্থা, অচলা ভক্তির দ্বারা এইরূপ নিষ্ঠা লাভ করা যায়। গুরুকে সেবা করিলেই শ্রীহরি পরিতুষ্টি লাভ করেন। প্রাণীমাত্রেই দয়া, বিনয়, শৌচ, নাম জপ, তিতিক্ষা, ভাগবত শাস্ত্রানুশীলন, শীত ও উষ্ণতার দ্বন্দ্বে সমভাব, সর্বত্র শ্রীকৃষ্ণের সত্তানুভব, দাস্যভাব ও নির্জনে অবস্থানই গুরুর নির্দেশ। সংসার মায়াময় জানিয়া একমাত্র শ্রীকৃষ্ণে শরণ লাভই ভক্তের কাম্য। ঈশ্বর, গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাসী পরম সম্পদ। অন্য গুণের অভাব থাকিলেও এই গুণত্রিতয়ের দ্বারা কৃষ্ণরসে একত্ব বা সামরস্য লাভ করা যায়। ভগবানের যে রূপ ভক্তের নিকট প্রিয়, সেই রূপেই তাহাকে স্মরণ করিতে হইবে। নাম ও নামই অভিন্ন, সুতরাং কৃষ্ণ সাধনায় কৃষ্ণ নামের সঙ্গে তদীয় রূপের চিন্তনও আবশ্যক। শ্রীকৃষ্ণ নির্গুণ ব্রহ্ম, তার কোনো মূর্তি নাই। কৃষ্ণরূপ ভক্তের কল্পনা মাত্র, তাই মূর্তি পূজা অনাবশ্যক। নামমূর্তির উপাসনাই বৈষ্ণবী উপাসনা। দাস্যভাব অবলম্বন করিয়া ভক্তিমান কৃষ্ণ ভজনা করেন। কৃষ্ণ ত্রিজগতের প্রভু, মানব তাহার দাস। ফললাভের আশায় যিনি কৃষ্ণ ভজনা করেন তিনি অধম ভক্ত। উত্তম ভক্ত নিরাসক্ত হৃদয়ে কেবল শ্রীকৃষ্ণে আত্মনিবেদন করিয়া দেহ ধারণ করেন। জিত দেব ভগবন্ত, নাই যার আদি অন্ত, হেই তুমি জানিল সাক্ষাৎ, তুমি বিনে নাই আর, কহিলহ হারে হার, লইল হেরা হরণ তোমাত।

অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দামোদর দেবের রচনা থেকে পাঠ আকাশবাণী শিলচর। আমাদের এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আজ এতে প্রথম শিল্পী কাকলি ঘোষ।

আপনারা শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। এবারের গানখানি শুনবেন সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত একই জমিতে বিভিন্ন ফসলের চাষ করে আসছি। বিভিন্ন কারণে আমাদের মাটির স্বাস্থ্য কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে আসছে। আমরা যথেচ্ছভাবে রাসায়নিক সার প্রয়োগ করছি, বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করছি, এতে জীবকুলের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আমাদের প্রাকৃতিক ভারসাম্যও কিন্তু নষ্ট হচ্ছে, সঙ্গে মাটির সুস্বাস্থ্য দারুণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো মাটির স্বাস্থ্য বজায় রাখতে গেলে আমাদের কয়েকটা ব্যাপারে দৃষ্টি দিতে হবে। আমরা যথেচ্ছভাবে রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করব না, পরিমিত মাত্রায় আমরা সেগুলো ব্যবহার করব। দিন দিন যেভাবে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, অর্থাৎ যেভাবে বদলে যাচ্ছে মাটির গঠনতন্ত্র, তাতে অদূর ভবিষ্যতে কিন্তু খাদ্য নিরাপত্তা নিয়ে বিরাট সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের কৃষিবিজ্ঞানীরা কিন্তু এরকমই একটা সন্দেহ প্রকাশ করছেন। মাটির জৈব এবং রাসায়নিক উপাদানগুলি ফসলের মাধ্যমে প্রাণীর দেহে ঢোকে থাকে, তো সেই উপাদানের ঘাটতি কিংবা তারতম্য ঘটলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। একদিকে যেমন কৃষি জমির পরিমাণ কমছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে জমি পতিত থেকে সেই জমিতে জল জমে কিংবা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হচ্ছে, মারাত্মক হারে জনবিস্ফোরণ ঘটছে, ফলে খাদ্যের চাহিদাও অনেকটা বেড়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন, আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে ধরুন আজকে থেকে 30 বছর আগেও আমরা যে জমিতে যে ধরনের সার ব্যবহার করে কিংবা যে পরিমাণ সারের ব্যবহার করে আমরা যতটুকু ফসল পেতাম, আজকে কিন্তু আমরা সমপরিমাণ সার ব্যবহার করে তার অর্ধেক পরিমাণও ফসল আমরা পাচ্ছি না। চাহিদার তুলনায় খাদ্যের যোগান কম হওয়ায় স্বাভাবিকভাবে পণ্যের দামও বাড়ছে। তো ব্যাপার হচ্ছে, আমরা যদি পরিমাণ মতো সার প্রয়োগ করে আমাদের চাহিদা মতো ফসল উৎপাদন করতে না পারি, তাহলেই কিন্তু সংকট দেখা দেবে। আগের তুলনায় এখন আমাদের কৃষক ভাইয়েরা অনেক বেশি সার, বীজ, কীটনাশক প্রয়োগ করে এবং বেশি পরিশ্রম দিয়ে বেশি পরিমাণ ফলন পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু মাটির দুর্বলতার কারণে তা সম্ভব হচ্ছে না। মাটিতে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেগুলো বিভিন্ন ধরনের অণুজীবকে আশ্রয় দেয়। সুতরাং মাটির উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে দারুণভাবে। মাটির স্বাস্থ্য বর্তমান সময়ে একটা জ্বলন্ত সমস্যা। আপনারা বলবেন, সেটা আবার সমস্যা হতে যাবে কেন? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে এই জন্যে যে আমরা যথেচ্ছভাবে বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক ব্যবহার করছি। আমরা মাটির প্রতি কিন্তু যত্নবান না হয়ে আমরা বিভিন্ন ধরনের ফসল ফলাচ্ছি, তাড়াতাড়ি বাজারজাত করার জন্যে আমরা মাটির উপর কিন্তু অত্যাচারই করছি। সুতরাং এই ব্যাপারটাও আমাদের মনে রাখতে হবে, মাটির সুস্বাস্থ্য আমরা কি করে বজায় রাখতে পারি। তার জন্যে আমরা রাসায়নিক সারের সাথে সমপরিমাণ জৈব সারও প্রয়োগ করব। এতে আমাদের মাটির স্বাস্থ্য বজায় থাকবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে না, এবং আগামী প্রজন্মের জন্যেও আমরা একটা সুন্দর ভূখণ্ড রেখে যেতে পারবো।

শুনলেন অনুষ্ঠান খেতে খামারে আকাশবাণী শিলচর। এখন শুনবেন লোকগীতি বিধান লস্করের কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিধান লস্করের কণ্ঠে, আকাশবাণী শিলচর।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিধান লস্করের কণ্ঠে আকাশবাণী শিলচর।

0: এবারে শুনবেন আমাদের কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হবে তার সময়সূচি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সাগর সেন সকাল 7:40 ও দুপুর 1টায়। মিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি শোনা যাবে সকাল 8:40 এবং দুপুর 2:45। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে ভারতবর্ষের বেতারের বিবর্তন এ নিয়ে বলবেন সঞ্জীব দেব লস্কর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10টায় খেয়াল ও তারানা শুনবেন গণেশ প্রসাদ মিশ্রর কণ্ঠে। এছাড়া লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন মধুবন্তী সরকারের কণ্ঠে। বেলা 10টায় বাংলা ছবির গানের অনুষ্ঠান, আধুনিক গান শুনবেন বেলা 11টায় শিবাজি চট্টোপাধ্যায় ও প্রতিষ্ঠা রায়ের কণ্ঠে, এবং দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সোমা ভট্টাচার্য। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন মিনা খানম লস্কর ও বর্ণা চৌধুরীর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2টায় শুনবেন রমন রায়ের গিটার বাদন। দুপুর 2:30 ভজনের শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধে 6:45। এতে মাছ পালনে পুকুর প্রস্তুতি এ নিয়ে বলবেন কাছাড় মৎস্য বিভাগের মহকুমা আধিকারিক বিরাজ বিকাশ শর্মা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে গৃহীত, সাক্ষাৎকার গ্রহণে থাকবেন মিতা শর্মা। রাত 8টায় অনুষ্ঠান খেলার জগৎ, দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 অনুষ্ঠান সৃজন। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে।
1: ইয়ম আকাশবাণী। সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম, প্রবাচকঃ ডক্টর গণেশ হেগড়ে। अथ वार्ताः। भारत वियतनाम देशयोर मध्ये डिजिटल प्रौद्योगिकी, दुर्लभ खनिजाः, चिकित्सा विनियमनम्, सार्वजनिक क्षेत्रस्य लेखा परीक्षा, डिजिटल व्यवहारः, संस्कृतिः, पर्यटनम् इत्यादिषु बहुविध क्षेत्रेषु सन्धयः कृताः। नवदिल्ल्यां प्रधानमंत्री नरेन्द्र मोदी अथ वियतनाम राष्ट्रपतिः टोलाम इत्यनयोर मध्ये द्विपक्षीय वार्तायाः अनन्तरं सन्धि विज्ञप्तिपत्रेषु हस्ताक्षराणि कृतानि।

1433 বঙ্গাব্দ, 7ই মে 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আপনাদের সকলকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে দেখে নেই আজকের দিনটি। 1849 সালে আজকের দিনে নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ব্যক্তিত্ব জন ইলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন, মদনমোহন তর্কালঙ্কার প্রমুখদের উদ্যোগে নেটিভ ফিমেল স্কুল স্থাপিত হয়। পরে স্কুলটির নাম হয় বেথুন স্কুল। 1879 সালে স্কুলটি কলেজে উন্নীত হয়। আজকের দিনে 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। 1907 সালে আজকের দিনে মুম্বইয়ে বৈদ্যুতিক ট্রাম চালু হয়। এবারে আজকের প্রসঙ্গ। আজ লেখিকা, নির্দেশিকা, অভিনেত্রী মঞ্জুদের জন্মদিন, তাই তাঁকে নিয়েই হোক আজকের প্রসঙ্গ। মঞ্জুদি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের বহরমপুরে 1926 সালে আজকের মতো 7 মে তারিখে। তার বাবার নাম অমরেন্দ্রনাথ মিত্র, মা কমলা মিত্র। মঞ্জুদেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার সময় দেবব্রতদের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। পরে আর পড়াশোনা হয়নি। সিনেমায় যোগদানের ইচ্ছে বা স্বপ্ন কোনোটাই তাঁর ছিল না। কিন্তু ঈশ্বর বিশ্বাসীরা যে বলেন, এই পৃথিবীতে সমস্ত কিছুই বিধাতা নির্ধারিত। মঞ্জুদেবীর ক্ষেত্রেও তাই ঘটল। 1945 তিনি আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিকদের গার্ড অব অনার দেওয়ার এক প্যারেডে অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তাঁকে সিনেমা জগতে তুলে আনেন চলচ্চিত্র নির্দেশক সুশীল মজুমদার। সুযোগ যখন পেয়ে গিয়েছেন একে ভালোভাবে কাজে লাগানোর জন্য, কদিন পর তিনি ইংল্যান্ডে চলে যান, শিখে আসেন সিনেমাটোগ্রাফি। দেশে ফিরেই নির্দেশনায় হাত লাগান স্বর্গহতি বিদায়, অভিশপ্ত চম্বল ও সজারুর কাঁটা, তিনটি সিনেমায় তিনি ছিলেন নির্দেশক। 1962 সালে জাকার্তা চলচ্চিত্র উৎসবে মঞ্জুদেবী ভারতের প্রতিনিধিত্ব করেন। থিয়েটারেও কাজ করেছেন তিনি। তার অভিনয়ের কথা আজও চলচ্চিত্র আলোচকদের কাছে চর্চার বিষয়, বিশেষ করে জিঘাংসায় তার গলা, নীল আকাশের নিচেতে তার অভিনয় গভীরতা ছিল প্রশংসনীয়। কাবুলিওয়ালা ছবিতেও মিমির মায়ের ভূমিকায় তিনি ছিলেন অত্যন্ত সফল ও সাবলীল। কার পাপে ছবিতে তার অভিনয় ছিল অতুলনীয়। পুনর্মিলন, কাঁচের স্বর্গ তার সেরা ছবিগুলির অন্যতম। অভিশপ্ত চম্বলে তার নির্দেশনার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। বাংলা ছবির প্রথম মহিলা পরিচালক মঞ্জুদে তার প্রথম পরিচালিত স্বর্গ হতে বিদায় ছবির জন্য বাঁধাধরা গতের বাইরে গিয়ে বেছে নিয়েছিলেন মিউজিক্যাল কমেডির মতো একটি অপ্রচলিত ধারা। আমরা বিশ্বাস করি সুচিত্রা সেন ও অরুন্ধতী দেবীর পর মঞ্জুদেই হলেন বাংলা সিনেমার ব্যতিক্রমী অভিনেত্রী। 1989 সালের 30 সেপ্টেম্বর মঞ্জুদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

0: গানখানি শুনলেন মনোজ মুরলী নায়ার ও মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। এবারে গল্পপাঠ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্পের অংশবিশেষ।
1: তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছ কিনা জানি নে, এ কথা সত্য, মেয়েদের আমি ভালোবাসি। ঠিক ততটা না হোক, মেয়েদের আমার ভালো লাগে, তারা আমাকে ভালোবেসেছে, সেই ভালোবাসা আমাকে কৃতজ্ঞ করে। কিন্তু নিশ্চয় তুমি জানো যে তারা নীহারিকা মণ্ডলী, তার মাঝখানে তুমি একটি মাত্র ধ্রুব নক্ষত্র, তারা আভাস, তুমি সত্য। এসব কথা শোনাবে সেন্টিমেন্টাল, উপায় নেই, আমি কবি নই, আমার ভাষাটা কলার ফেলার মতো, ঠেউ লাগলেই বাড়াবাড়ি করে তোলা দিয়ে। জানি বেদনার যেখানে গভীরতা সেখানে গম্ভীর হওয়া চাই, নইলে সত্যের মর্যাদা থাকে না। দুর্বলতা চঞ্চল, অনেকবার আমার দুর্বলতা দেখে হেসেছ, এই চিঠিতে তারই লক্ষণ দেখে একটু হেসে তুমি বলবে এই তো ঠিক তোমার অভির মতোই ভাবখানা। কিন্তু এবার হয়তো তোমার মুখে হাসি আসবে না, তোমাকে পাইনি বলে অনেক খুঁত খুঁত করেছি, কিন্তু হৃদয়ের দানে তুমি যে কৃপণ, এ কথার মতো এত বড় অবিচার আর কিছু হতে পারে না। আসলে এ জীবনে তোমার কাছে আমার সম্পূর্ণ প্রকাশ হতে পারল না, হয়তো কখনো হতে পারবে না, এই তীব্র তৃপ্তি আমাকে এমন কাঙ্গাল করে রেখেছে।
0: এবারে সংবাদ শিরোনাম দেখে নেই এই উপত্যকার বাংলা খবরের।

কাগজগুলো আজ কি সংবাদ পরিবেশন করেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার পর এবার সরকার গঠনের তোড়জোড়। পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথের পর্ব মিটে যাওয়ার পর আগামী 12 মে অসমে শপথ হতে পারে তৃতীয় এনডিএ সরকারের। শপথের অনুষ্ঠানের জন্য খানাপাড়ায় বিশাল মঞ্চ, প্যান্ডেল তৈরির কাজও শুরু হয়ে গেছে। খুদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন শপথের অনুষ্ঠানে। বরাক উপত্যকা থেকে প্রকাশিত অধিকাংশ বাংলা পত্রিকা আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। যুগশঙ্খ লিখেছে, মুখ্যমন্ত্রীর ইস্তফা বারেলে তৃতীয় এনডিএ সরকারের শপথ। খানাপাড়ায় শপথের অনুষ্ঠানে রাজস্ব আর আয়োজন থাকবেন মোদী। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে, হিমন্তের নেতৃত্বে রাজ্যে তৃতীয়বারের মতো এনডিএ সরকার। নববার্তা প্রসঙ্গের শিরোনাম, দিল্লির অনুমোদনের পরই শপথ গ্রহণ, ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী থাকছেন হিমন্ত বিশ্ব শর্মা। বার্তালিপি জানিয়েছে, 11 মের পরই শপথ রাজ্যে, ইস্তফা হিমন্তর, শুরু সরকার গঠনের প্রক্রিয়া। বন্দে মাতরমের অবমাননায় জেল, তোড়জোড় শুরু মোদী সরকারের। প্রতিবেদন বার্তালিপি, যুগশঙ্খ ও সাময়িক প্রসঙ্গের। বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়ের, কাল গৌহাটির বাজপেয়ী ভবনে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং আপ সভাপতি অতুল বরা। নববার্তা প্রসঙ্গের সংবাদ, এনডিএ জয় দায়িত্ববোধের মিত্রতার ফল, কংগ্রেসকে তীব্র আক্রমণ দিলীপ অতুলের। বার্তালিপিতে রয়েছে, হিমন্তের নেতৃত্বেই এনডিএ সরকার, বললেন দিলীপ। যুগশঙ্খ লিখেছে, সংস্কৃতি ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি দিলীপের। বার্তালিপিতে রয়েছে, 16 ফর্মুলার বরাক থেকে এক মন্ত্রী, ডেপুটি স্পিকার এবারও। সীমান্ত রাজ্যে বিজেপির জয়ে পুশব্যাক নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। যুগশঙ্খে রয়েছে, ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা, গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। সাময়িক প্রসঙ্গে রয়েছে, ভোট হিংসা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার নির্দেশ শাহর, শিলচরের বেহাল সড়ক সাংসদ কণাদের কড়া চিঠি। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে চোখ রাখছি সম্পাদকীয়তে। যুগশঙ্খে রয়েছে, বেনজির মমতা। সাময়িক প্রসঙ্গে রয়েছে, কংগ্রেসের ভোট বিপর্যয় নিয়ে আত্মমন্থন জরুরি। নববার্তা প্রসঙ্গে রয়েছে, অকাল বর্ষণে আতঙ্ক। বার্তালিপিতে রয়েছে, মমতার একগুয়েমি। এই ছিল আজকের সম্পাদকীয়। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান।

0: এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 45 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল দুদেশের মধ্যে 13টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকার গঠনের তোড়জোড় চলেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আজ, নতুন সরকার শপথ নেবে আগামী 9ই মে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু।

0: হিন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষ থামাতে প্রাথমিক বোঝাপড়ার দিকে এগোচ্ছে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয় তাঁদের।
1: ভারত আর ভিয়েতনাম কা বাইলেটারাল ট্রেড পিছলে এক দশক মে ডবল হোকর $16 বিলিয়ন তক পৌঁছ চুকা হ্যায়। 2030 তক ইসে $25 বিলিয়ন তক পৌঁছানে কে লিয়ে হামনে কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান যে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির ভিত্তিতে তৈরি। ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতেও ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতাবাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন। এদিকে রাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে ওই দিন সকাল 10টা থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য গতকাল বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা করা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুতগতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেন। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হবে আজ। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাওগি জানিয়েছেন যে আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 জন এবং জেডিইউ থেকে 14 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি থেকে 2 জন এবং হিন্দুস্থানী আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোকমোর্চা থেকে 1 জন করে প্রতিনিধি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। কেরলে কংগ্রেস পরিষদীয় দল আজ বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফ এর অন্যান্য সহযোগী দলগুলোর সঙ্গেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভার কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি

ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে ও পেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বুকে পেটে এবং হাতে গুলি লেগেছে বলে খবর। চারটি বাইকে মোট আটজন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যম গ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত। সাংবাদিকদের তিনি জানান, অপরাধে ব্যবহৃত চার চাকার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বর প্লেটটি শিলিগুড়ির হলেও তা ভুয়ো। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে বলে তিনি জানান। চেন্নাইয়ে রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আল্লেকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গোত্তোয়াইন, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। আজকের প্রসঙ্গের বিষয়, নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলনের ভাবনা, আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজনের গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানায়, এই সম্মেলনে মহাকাশ, সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো নতুন ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারা মারিবোতে সে দেশের বিদেশমন্ত্রী মেলভিন বৌভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে নবম যৌথ কমিশন আলোচনার আওতায় দুদেশের প্রতিনিধিদল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নে সহযোগিতা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী 30 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ একটি মদ নিষিদ্ধ রাজ্যে পরিণত হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সম্মিলিত ছবিটি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য অনুসন্ধান শাখার পক্ষ থেকে এটিকে ভুয়ো, ডিজিটালি সম্পাদিত বলে জানানো হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর দুদিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল রপ্তানিকারক অন্যান্য অংশীদারদের সঙ্গে মত বিনিময়, প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 35টি দেশ থেকে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেবেন। জুলাই মাসের 27 তারিখ থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের ক্রীড়া দুনিয়ায় দিল্লির গুরুত্ব বাড়বে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল দুদেশের মধ্যে 13টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। নির্বাচন কমিশন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালম, তামিলনাড়ু ও পুডুচেরিতে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন বিধানসভা গঠনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশন জানিয়েছে, সমগ্র প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তথা সাংবিধানিক নীতি নিয়ম রক্ষা করে রূপায়ণ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের সম্পূর্ণ তালিকা গতকাল রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যকে আনুষ্ঠানিকভাবে অর্পণ করেন। শ্রী গোয়েলের নেতৃত্বে একটি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে 126 জনের আসাম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের তালিকাটি পেশ করেন। এখন রাজ্যপাল শ্রী আচার্য নতুন সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠ দলটিকে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি একাই 82টি আসন লাভ করার পাশাপাশি এনডিএ মিত্রজোটের সহযোগী অগপ ও বিপিএফ 10টি করে আসন লাভ করেছে। এদিকে বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবিধানিক নিয়ম রক্ষা করে গতকাল রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। এর সঙ্গে সঙ্গে পঞ্চদশ বিধানসভা আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। পদত্যাগপত্র পেশ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান,
1: নির্বাচনের ফলাফল ভারতের নির্বাচনী আয়োগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আর নির্বাচনী আয়োগে অধিসূচনা ফলাফলের সঙ্গে তাকর মহামহিম রাজ্যপাল ডাঙরিয়ার হাতত অর্পণ করেছে। গণতান্ত্রিক প্রমূল্য আর পরম্পরা রক্ষা করে নির্বাচনী আয়োগের অধিসূচনা উলার ঠিক পিছতেই মানে মুখ্যমন্ত্রী হিসাবে মূল পদত্যাগ পত্র রাজ্যপাল মহোদয়ের হাতত অর্পণ করো আর সমান্তরালভাবে চলিত বিধানসভা খনি ভঙ্গ করে দিয়ার বাবেও তেখেতক মই অনুরোধ জানাও। মহামহিম রাজ্যপাল ডাঙরিয়ায় মোর দুইটা পরামর্শ, আমার মন্ত্রিসভার পদত্যাগ পত্র আর বিধানসভা ভঙ্গর পরামর্শ দুইটাই গ্রহণ করে আর নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নোলা পর্যন্ত বা নতুন মন্ত্রিসভা গঠন নোহা পর্যন্ত বর্তমানের মন্ত্রিসভাখনক কেয়ারটেকার সরকার হিসাবে কাম করে যাবলৈ নির্দেশ দিয়ে।
0: নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ নিয়ে প্রস্তুতি চলাকালীন সময়ে বিধানসভা সচিবালয় আগামী 18 মে থেকে আসাম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে। ষোড়শ আসাম বিধানসভার এই অধিবেশনে সব নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। অসম গণ পরিষদ দলের বিধায়িনী দলের এক বৈঠক গতকাল আমবাড়ির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে অতুল বরাকে বিধায়িনী দলের নেতা ও কেশব মহন্তকে উপদলপতি হিসেবে বাছাই করা হয়। একইভাবে দলের সাধারণ সম্পাদক তথা ডিমরিয়া আসন থেকে নবনির্বাচিত বিধায়ক ডক্টর তপন দাসকে দলের সচিব ও বজালির নবনির্বাচিত বিধায়ক ধর্মেশ্বর রায়কে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে। আসাম বিধানসভা নির্বাচনে 2,67,191 জন ভোটদাতা এবার 9টাতে ভোটদান করেছেন। মোট ভোটদানের মধ্যে এই হার 1.23%। বরপেটা বিধানসভা কেন্দ্রে সর্বাধিক 5,195টিতে 9টাতে ভোটদান করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়। উল্লেখ্য, নির্বাচন অনুষ্ঠিত হওয়া 126টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে 9টাতে ভোটদান হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থা মণিপুরী ভাষা উন্নয়ন সমিতি, নখারুল খরিরুল সাহিত্য সংস্থা, মণিপুরী সাহিত্য পরিষদের লক্ষ্মীপুর শাখা এবং মণিপুরী মহিলা লেখিকা সংস্থার যৌথ উদ্যোগে আগামী শনিবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে। এ উপলক্ষে স্থানীয় খরিরুল কমিউনিটি হলে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।

0: खैर, इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাগর সেনের কণ্ঠে।

আনিয়ে দিচ্ছি। নিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি শোনা যাবে সকাল 8:40 এবং দুপুর 2:45। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে ভারতবর্ষের বেতারের বিবর্তন, এ নিয়ে বলবেন সঞ্জীব দেব লস্কর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন, এবং শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল ও তারানা শুনবেন গণেশ প্রসাদ মিশ্রর কণ্ঠে। এছাড়া লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:00 ঠুমরি শুনবেন মধুবন্তী সরকারের কণ্ঠে। বেলা 10:00 বাংলা ছবির গান, আধুনিক গান শুনবেন বেলা 11:00 শিবাজী চট্টোপাধ্যায় ও প্রতিষ্ঠা রায়ের কণ্ঠে, এবং দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সোমা ভট্টাচার্য, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার, এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন মিনা খানম লস্কর ও বর্ণা চৌধুরীর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন রমন রায়ের গিটার বাদন, দুপুর 2:30 ভজনের শিল্পী অর্ধেন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে মাছ পালনে পুকুর প্রস্তুতি, এ নিয়ে বলবেন কাছাড় মৎস্য বিভাগের মহকুমা আধিকারিক বিরাজ বিকাশ শর্মা। স্টুডিওর বাইরে গৃহীত সাক্ষাৎকার গ্রহণে থাকবেন মিতা শর্মা। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ, দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান সৃজন। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনবেন দিল্লি কেন্দ্র থেকে কিছুক্ষণ পরেই।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন নীতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম ছবি ফয়সলা, এতে গেয়েছেন লতা মঙ্গেশকর।

এতক্ষণ তরীর আগে সেতার বাদন শুনলেন বিমল মুখোপাধ্যায়ের পরিবেশনায়, আকাশবাণী শিলচর।

শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এটি শুনবেন প্রথম ছবি তিন ভুবনের পারে। এতে গিয়েছেন মান্না দে।

এবারের ছবির নাম সপ্তপদী। এতে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

আপনারা শুনছেন বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান। এবারে ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি। এতে গিয়েছেন মান্না দে,

0: এবারের ছবির নাম ইন্দ্রাণী। এতে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্ত।
1: ছোট ক্ষতি নেই আকাশ তো বড়,

0: আকাশবাণী শিলচর, শেষ হল বাংলা ছবির গানে অনুষ্ঠান।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজ শুনবেন গাইড ছবির গান। প্রথম শিল্পী রফি।

এতক্ষণ হিন্দি ছবির গানের অনুষ্ঠানে গাইড ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।

0: শিবাজি চট্টোপাধ্যায় ও প্রতিষ্ঠা রায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান।
1: এক জমানে সে কাহানি হ্যাঁ সুনা রহি আকাশবাণী।

0: कहानी नहीं बदली स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: এখন আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার।
3: নমস্কার, আমি নন্দিনী মজুমদার। আমি একজন শিক্ষিকা। ছোট থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি একজন স্কুলের টিচার হব। এই অনুপ্রেরণা হয়তোবা আমি আমার মার কাছ থেকে পেয়েছি, কারণ আমার মাও স্কুলের শিক্ষিকা ছিলেন। কিন্তু বাড়ির বড় মেয়ে ছিলাম আমি, তাই পড়াশোনা শেষ হওয়ার পরই আমার বিয়ে হয়ে যায়। আমার ছোট মেয়ে যখন ক্লাস সিক্সে পড়ে, তখন আমি ভাবলাম কি আমার যে সেই ইচ্ছেটা সেটা কি আমি এখন পূরণ করতে পারি। তাই আমি আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়েদের সাথে এই ব্যাপারে আলাপ করলাম। ওরা আমাকে খুব উৎসাহ দিল, আর ব্যাস ওদের উৎসাহে ওদের সহযোগিতায় আমি আমার ইচ্ছেটা পূরণ করার পথে এগিয়ে গেলাম। আমি স্কুলে জয়েন করলাম, আর এখন সারাটা দিন আমার সকাল থেকে সেই দুপুর পর্যন্ত কিভাবে যে কাটে সেটা কল্পনাতীত। খুব আনন্দের মুহূর্তগুলো কাটাই আমি ছেলে মেয়েদের সাথে, খুব ভালো লাগে। গান বাজনাও আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। একসময় নিজে গানের চর্চাও করেছি, কিন্তু এখন সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না। কিন্তু যেহেতু আমি স্কুলে আছি, নানাবিধ প্রোগ্রাম হতেই থাকে, তো এই গান নাচের প্রোগ্রামের সঙ্গে স্কুলেই নিজেকে জড়িয়ে রেখেছি। আমি ঘুরতে ভালোবাসি, একসময় ফ্যামিলির সাথে ঘুরতে গেছি, ছোটোবেলা মা বাবার সাথে বোনেদের সাথে ঘুরতে গেছি, তারপর আমার হাজব্যান্ডের সাথে আমার মেয়েদের সাথে ঘুরতে গেছি, এখন আমি আমার স্কুলের বন্ধুদের সাথে, মানে যারা আমার কলিগ, আমরা কজন বেশ ক্লোজ আমার বন্ধুরা, ওদের সাথে ঘুরতে যাই। সে যে কী আনন্দ সেটা মানে বলে বোঝানো যাবে না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আনন্দ করা, মানে সেটা একটা আলাদাই ব্যাপার। তো আমি আমার জীবন থেকে এটাই বুঝতে পারলাম যে মানুষের জীবনে রং টাইম আর রাইট টাইম বলে কিছুই থাকে না। যখনই আমরা শুরু করি কিছু, সেটাই আমাদের সঠিক সময়। ব্যাস আমাদের ইচ্ছে পূরণ করার ইচ্ছেটুকু থাকতে হবে, আগ্রহটা থাকতে হবে।

0: বর্ণা চৌধুরীর পরিবেশন শুনলেন লোকগীতি, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে শুনবেন কাশ্মীর কি কলি ছবি থেকে গান, প্রথম শিল্পী মোহাম্মদ রফি।
1: Thank you.

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে কাশ্মীর কে কলি ছবি থেকে এবারে শিল্পী আশা ভোঁসলে।

0: तारीफ कर।
1: হিন্দি ছবির গান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কাশ্মীর কি কলি ছবি থেকে গান, আকাশবাণী শিলচর।

সোমা ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন আধুনিক গান। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 1:29।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তামিলনাড়ু ও কেরালায় সরকার গঠনের প্রক্রিয়া চলছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম ভারত সফরের তৃতীয় দিনে আজ মুম্বাই সফর করছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। 2025ের 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আচমকা হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে এক বার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিক নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তির বিরুদ্ধে ভারতের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্ধুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তিনি এই উপলক্ষে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা অসাধারণ সাহস ও দৃঢ়তা দেখিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য পেয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আজকের দিনে সমগ্র দেশ অভিবাদন জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, অপারেশন সিন্ধুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা দেখা গেছে। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি আজ সন্ত্রাসবাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে।
1: ইন্ডিয়া উইল আইডেন্টিফাই, ট্র্যাক এন্ড পানিশ এভরি টেররিস্ট এন্ড দেয়ার ব্যাকার।
2: টেরর অর টক এক সাথ নহীঁ হো সকতা, টেরর অর ট্রেড এক সাথ নহীঁ চল সকতা, অর পানি অর খুন ভি এক সাথ নহীঁ বহ সকতা।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্ধুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্মবলিদানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় মন্ত্রী বলেন, সেনাদের নিষ্ঠা ও বীরত্ব দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করে তুলেছে। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নাড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যের দলের পর্যবেক্ষক সুনীল বনশল, দলের নেতা সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে সমীক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে সাংবিধানিক নিয়ম মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র

0: কৃষ্ণ তার্লেকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলকা ভেত্রী কাজগাম অর্থাৎ টিভিকে প্রধান জি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে সেঙ্গোত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। কেরালামে নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা আজ তিরুবনন্তপুরমে বৈঠক করবেন, সেখানে পৌরসদীয় দলের নতুন নেতা নির্বাচিত হবে। এরপর তারা রাজ্যপাল রাজেন্দ্র আল্লেকারের কাছে নতুন সরকার গঠনের দাবি জানাবেন। উল্লেখ্য, তিনি তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্বে বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিএর বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। পাটনার গান্ধী ময়দানে এই অনুষ্ঠানে জেডিইউ নেতা নিশান্ত কুমার সহ বিজেপির জেডিইউ, এলজেপিআর এবং এইচএমএস ও রাষ্ট্রীয় লোকমোর্চার 32 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হোসেন শপথ বাক্য পাঠ করান। আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান, নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে জাতীয় স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেছেন। তিনি সেখানে চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজান। এনএসির ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চৌহান এবং অন্যান্য শিল্পপতিরা তাকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্ট লাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। একটি বাণিজ্যিক মঞ্চের সভাতেও তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মুম্বাইয়ের রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাক্ষরিত হয়েছে 13টি চুক্তি। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও তাদের কথা হয়েছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সেদেশ সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বেজিংয়ে মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য ও পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের জাতীয় উন্নয়ন কর্মসূচিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে কাজ করতে প্রস্তুত রয়েছে। চীনের বিদেশ দপ্তরের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, চীন বাংলাদেশের সঙ্গে সুপ্রতিবেশী ও অংশীদার হিসেবে কাজ করতে চায়। সে দেশের ঐক্য, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের কাজে তাদের সহায়তা করতে চায়। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে রোগ নির্ণয় সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগ পরীক্ষা ব্যবস্থা। গত 52 দিনে মৃতের সংখ্যা 324 পৌঁছেছে। গত 24 ঘণ্টায় দেশজুড়ে 1000েরও বেশি শিশুর জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 373টি নমুনা পজিটিভ এসেছে। পশ্চিমবঙ্গের সিঙ্গুরে জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটা সংস্থাকে 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়, যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে 3 প্রাক্তন বিচারপতির সালিসি কমিটি সিঙ্গুরে কারখানা গড়তে না পারার জন্য রাজ্য সরকারকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ টাটাদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার হাইকোর্টে আবেদন জানায়। দীর্ঘদিন শুনানি চলার পর হাইকোর্ট রায়দান স্থগিত রেখেছিল। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মন্ডাবিয়া আজ 40 শ্রমিকদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির সূচনা করেছেন। আজ নতুন দিল্লিতে ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচির সূচনা করে মন্ত্রী বলেন, বিগত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের শ্রম ও যুবশক্তির সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলেই দেশে বেকারির হার কমে 3.2% হয়েছে।
1: आज से एक दशक पहले देश में केवल 30 करोड़ लोगों को सोशल सिक्योरिटी का कवरेज मिलता था, लेकिन 12 साल के बाद इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन के डायरेक्टर जनरल ने अनाउंसमेंट करा

0: भारत में सोशल सिक्योरिटी कवरेज बढ़ के मोदी गवर्नमेंट के प्रयासों से आज देश में 94 करोड़ लोगों को सोशल सिक्योरिटी की कवरेज मिल रहा है।
1: लखनऊ में एकाना क्रिकेट स्टेडियम में आज आईपीएल मैच है। लखनऊ सुपर जायंट्स रॉयल चैलेंजर्स बेंगलुरु विरुद्ध खेलवे। खेला शुरू हो सन्ध्या 7:30। 9 मैचे 12 पॉइंट नहीं बेंगलुरु लीग तालिकाय द्वितीय स्थान रही है। समसंख्यक मैचे 4 पॉइंट संग्रह कर लखनऊ 10 दल पॉइंट तालिकाय सबशेषे रही है। शेष करार आगे खबर विशेष किछु अंश आर एकबार। সারা দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: এখন লোকগীতি শুনবেন বিধান মুস্কুরের পরিবেশনায়।

বাবা পাগলা কইবে কত সবার পদে হয় যে নত বাবা পাগলা কইবে কত সবার পদে হয় যে নত দেখ না ভেবে শত শত দেখ না ভেবে।

বিধান নিষ্কর পরিবেশনে শুনলেন লোকগীতি। এখন গিটারে লোকসঙ্গীতের সুর ভেঙে শোনাচ্ছেন রমন রায়।

আকাশবাণী শিলচর কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত জাতীয় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী শিলচর। এখন অর্ধেন্দ্রশেখর ব্যানার্জির কণ্ঠে শুনবেন ভজন।

অর্ধেন্দ্রশেখর ব্যানার্জির পরিবেশনে শুনলেন ভজন, আকাশবাণী শিলচর। এখন নজরুলগীতির শিল্পী নীতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ব্যানার্জি পরিবেশনা শুনুন নজরুলগীতি আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানে সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওগুলিতে এখন বেলা 3টে।

আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

তাবিখ্রে রেডিও লীলা সাবিত্রী আইব জি রবীন্দ্র শর্মা আমসং পুথোপ বি জয়ন্ত কুমার শর্মা আকাশবাণী শিলচর মেকু খরগি মনুংদ মণিপুরদ পাও ফংবিরগনি আকাশবাণী শিলচর সহাইজম ওবি ববিতা ইমনামন পাও পাজরে নিখল কমিশন আসাম নংচুবঙ্গ কেরালা তামিলনাডু আমসং পুদুচেরি নচিংব মফামসিংদ অনৌব বিধানসভা সেমনব নোটিফিকেশন থোকরে আমসং মসিগ

রেজাটাম বিষাটাম মাগনি পয়েন্ট মাকটাম মাগনি গ্রাউডে রেজা যাই মাখুন যাই কিলো হারজা ওডিহি এফএম নি রেজাসি মাগনি পয়েন্ট মাকটাম মেগা হারজা দিনী মৌসুমটি বসাই মে বডাইনি সাইন্স নি ইংরেজি মাইটাইনি রিজিং নি মাইটাই খন্ড দিনী ডিমাসা প্রোগ্রাম আসগাং তো খোনানাং রেজাবটাই হাকজেরা রেজাবটাইগ্রা এখন তোলা নালাইলাই নং সাইন্সিনি গ্রাউজমা দোয়া খোনানাং রেজাবটাই রেজায়া প্রদীপ হাফলংবার নি কুরাংহা

날씨런 길이 하장라 자가보자야 보다 이생 구사가

মানে পান্তা বাঙিয়া বাংলাবা দলকে স্মাই পাই মানে দারা মাপিজাং লুংবা সাইন্টিফাইজারের দোয়ানি বিধানসভা ইলেকশন হা বিজেপি সাউজাং বিশাবরী মাজিক সাইকুলা বিশাবরী মাগ্ন সিট মাইবানি লুগু লুগু এনডিএ মিত্রজুটনি জুরুমা যাং অগপু দে বিপিএফ মাজিটা ক্লাহি সিট মাইবা আসাম বিধানসভা ইলেকশন হা ববলেলে রিজাল্ট মায়াবানি গ্রাউকে মাইপাহি সাইনি মানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ফাইগিনিয়াবা সিনশ্রী গ্রাউডে মেব্রাইনি সায়েন্স গুহা গুহাটি হা থাংদাও হি সাইনি মানে মেল লংবা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট গৌরব গগৈব গ্রাউকে সাইনটিবা বনি লুগু গেডেমা খনারিবা এব সাইনি মানে মেলা দলনি ইলেকশন হা দেয়াবা কেলাপাহি গিবিন গিবিন বিধানসভা কেন্দ্রনি ইলেকশন হা সঙ্গেরাও কেব মেলা পাই মানে লংবা খনারিবা কেন্দ্রমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া দিনে গদান শ্রম সংহিতানি বিসিংহা বিশাগনি মাইটাই টেনে বরাদ এবার ডাঙেশ্বরণে দেশ গিবিং যাং মাইটাই সিনি সাউস্বাস্থ্য নাই মানে খুশি হবা জেনবা নিউ দিল্লিনি ইন্স্যুরেন্স কর্পোরেশন গ্রাউডে ইএসআইসি মেডিকেল কলেজা ওডেহা হাসপাতালা এব খুশি হবাকে দারাম হাফিজাং ক্রুজানবা দেশনি গিবিন গিবিন রাজিহা মাঝি সে টিইএসআইসি হাসপাতাল হা এব খুশি হাবাকে আজাউনাংনে এমপি ওদে দোপায়াবা রাজীবুটুনি হেমিলি ওদে গিবিন গিবিন বুমু গনাং সুবুংটুরাও খুশি হাবা হা গবানাংনে টিহি খনারিবা লক্ষ্মীপুরনি গজাম এসোসিয়েশন মণিপুরী ভাষা উন্নয়ন সমিতি নটারল করিলুর সাহিত্য সংস্থা মণিপুরী সাহিত্য পরিষদ লক্ষ্মীপুর বিদেব ওদে মণিপুরী মহিলা লেখিকা সাহিত্য সংস্থা বাউসি জাহি পাগিনিয়াবা সিনশ্রী বৈশাখনি সাইকন বুমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি হাজি ব্যবসায়নকে মাইপাহি গিবিন গিবিন কুশি হাবা সালাইলাইবা সালাইলাইনাংনি এবো বুবলিকে মাইপাহি হাটানিনি করিলুল কমিটিনি হলা কবিগুরুনি সাউকুলিহা ক্লিম্পাইন সাইনলেমানি মেল ওদে কালচারাল প্রোগ্রাম সালাইলাই দুটিহি কনারিবা গ্রাউজমা পরিবা দিনদি এরানু জামকা আকাশবাণী শিলচর যিনি ডাকনানি শুক্রি পিসাইনি ডিমাসা প্রোগ্রামা স্নাদি গজা রংনাং খনারি হাদু সিগাং টহলা গিবিন রেজায়া সাউসিনি কুরংহার জাপটাইনি প্রোগ্রাম তাইসেন্দি ওদে এখন টলা নালাইলাইনু সাইনচিনি গ্রাউজমা ক্রিপনে হামজমা কাশমা খনারিফিনি সাইনচিনি ডিমাসা প্রোগ্রাম এরানু সুজামগারডু চুটাই

অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:30, গান্ধী চর্চা সকাল 6:35, সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীত শুনবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়, আধুনিক গান শুনবেন ক্যাকটাসের শিল্পীদের পরিবেশনায় সকাল 8:40 ও দুপুর 1:15, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 ও দুপুর 2টায় ধীরঞ্জন চক্রবর্তীর শ্রীখোল ও রাত 8:30 ইকবাল হোসেন খাঁর সারেঙ্গি বাদন শুনবেন। খেলার জগৎ অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনবেন সকাল 9টায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 মুশকুর আলী খাঁর কণ্ঠে শুনবেন খেয়াল ও রাত 10টায় খেয়ালের শিল্পী পণ্ডিত সন্দীপ ঘোষ। বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15, বেলা 11টায় গজলের শিল্পী জগজিৎ সিং। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পম্পা দেব। এরপর শুনবেন রীতা চক্রবর্তী ও শিবানী দাসের পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:40 লোকগীতি শুনবেন হরেকৃষ্ণ দাস পাউলের কণ্ঠে। এছাড়া বরাক তরঙ্গ ও সুরমিলন সাংস্কৃতিক শিল্পীদের পরিবেশনায় লোকগীতি শুনবেন রাত 8টায় মাটির গান অনুষ্ঠানে। মহিলা মজলিস অনুষ্ঠানটি শুনবেন বেলা 12:30। গীত শুনবেন রত্নদীপা নাথের পরিবেশনায় দুপুর 2:30। বিশাল সোনারের পরিবেশনায় ভজন শুনতে পাবেন দুপুর 2:45। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববাণী অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:15। চাষাবাদের কথা সন্ধে 6:45। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। এতক্ষণ প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: যুবাবন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে সাংবাদিকতার বিভিন্ন দিক। আমরা আজ কথা বলবো সেই মানুষটির সঙ্গে যার পেশা শুধু খবর লেখা নয়, বরং সমাজের নারীর স্পন্দনকে ছুঁয়ে দেখা, যিনি সত্যের পক্ষে দাঁড়াতে জানেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে জানেন আর অন্ধকারে আলোর বার্তা পৌঁছে দিতে জানেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন সাংবাদিক, কলামিস্ট এবং শ্রীভূমি প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, যিনি খবরের পর্দার আড়াল থেকে তুলে আনেন মানুষের গল্প, নিঃশব্দ কণ্ঠের আওয়াজ আর বাস্তব জীবনের সত্যচিত্র। তার প্রতিটি প্রতিবেদন, প্রতিটি শব্দ যেন সমাজকে নাড়িয়ে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা। তার কলম সমাজের আয়না, তার কণ্ঠ মানুষ ও মাটির গল্পের প্রতিধ্বনি। আমরা জানব তার অভিজ্ঞতা, তার লড়াই, তার পথ চলা এবং সংবাদ জগতের অজানা দিকগুলো যা সাধারণত চোখের আড়ালে থেকে যায়। তাহলে শ্রোতা বন্ধুরা, রেডিওর আওয়াজটা একটু বাড়িয়ে দিন, মন দিন কানের কাছে, কারণ আজ আমরা ডুব দেব এক সত্যভিত্তিক চিন্তামূলক আলোচনায়। চলুন শুনে নেওয়া যাক সাংবাদিক মিহির দেবনাথের সাথে একটি সাক্ষাৎকার। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো আমাদের আজকের বিষয়বস্তু তো আপনি জানেনই, যে সাংবাদিকতার বিভিন্ন দিক।
1: হ্যাঁ, ধন্যবাদ ঋতুতপা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এআইআর অল ইন্ডিয়া রেডিও শিলচরকে, যে আমাকে তাদের অতিথি হিসাবে বেছে নেওয়ার জন্য। আমার কাছে যে প্রশ্ন করা হবে, আমি আমার জ্ঞান বিশ্বাস মতে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
0: প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, আপনি কিভাবে সাংবাদিকতা পেশায় আসলেন, মানে এটার শুরুটা কেমন ছিল?
1: শুরুটা ছিল যে আমি লেখালেখি কিংবা সঙ্গীত চর্চা, একটা ঐতিহ্যশালী পরিবারের আমার জন্ম। আমার বাবা বাউল ছিলেন, বাউল সাধক ছিলেন। ছোটবেলা থেকেই আমি লেখালেখি দেখেছি। আমার বাবার প্রচুর গান লেখা টেখা আছে, নিজে গান গাইতেন এবং প্রকৃতপক্ষে বাউল ধারার বাউল, বাউল শিল্পী নন। আমি নবম শ্রেণীর থেকেই যখন পড়ি, আমার মূল জন্মস্থান কানাই বাজার, বর্তমান শ্রীভূমি জেলা, তৎকালীন করিমগঞ্জ মহকুমা কাছাড় জেলা, আমি পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারিতে উচ্চ মাধ্যমিক পড়াশোনা যখন করছি, আমি ক্লাস নবম শ্রেণী থেকে আমার লেখালেখি শুরু স্কুল ম্যাগাজিনে। পরবর্তীতে সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি আমার যে টান আসে তা থেকে পড়াশোনা শুরু করি এবং 85 সালে আমার সম্পাদনায় আহুতি নামে একটা দেয়াল পত্রিকা কানাইবাজারে উন্মোচন হয়। ওটা দীর্ঘদিন চলেছে। তারপর 87 সালে এই করিমগঞ্জ থেকে সাপ্তাহিক নববার্তা হবিবুর রহমান চৌধুরীর সম্পাদনায় এবং বিপ্ররাজ দাস, বিখ্যাত উপন্যাসিক বিপ্ররাজ দাসের সম্পাদনায় মধুবর্ক পত্রিকা সাপ্তাহিক প্রকাশ হয়, সেটা থেকে আমার লেখালেখি শুরু। জীবনে চাকরি বাকরির চেষ্টা করেছি, কিন্তু সাধারণত আমার আপোষ করা আমার চরিত্রের বিরোধী, তাই আমি আপোষ করতে পারিনি এখন পর্যন্ত। আমি একটা লেভেল পর্যন্ত, আমি আপোষ একটা স্তর পর্যন্ত পাওয়া সহ আমার দ্বারা সম্ভব নয়। তাই 92 প্রথম 1 সেপ্টেম্বর থেকে আমি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করি, নিযুক্তি পাই অর্ধ সাপ্তাহিক নববার্তা প্রসঙ্গের বার্তা সম্পাদক হিসেবে। এই থেকে আমার শুরু।
0: আচ্ছা, এবারে যেটা জানতে চাইব, সাংবাদিকতা পেশায় সত্যের পাশে থাকা কতটা কঠিন, এ বিষয়ে একটু বলুন।
1: বলতে গেলে এই বিষয়টা একটা তাত্ত্বিক প্রশ্ন, কারণ সত্যটা হচ্ছে প্রেক্ষিতের উপর নির্ভর করে। তোমার কাছে যা সত্য, আমার কাছে তা সত্য নাও হতে পারে।
0: হ্যাঁ, এটা ঠিক।
1: যার জন্য টলস্টয়ের একটা কথা আছে, যে সত্যকে দেখতে হয়, তাকিয়ে সত্য হয় না। সত্যকে আমরা যেভাবে দেখব, আমার কাছে ব্রহ্মময়ী কালী, কিন্তু একজন ইসলাম ধর্মাবল

0: অবলম্বীর কাছে ওটা সত্য নয়, ওটা মিথ্যা। তাদের যে দেখা আমার যে দেখা এর মধ্যে বেশ কম আছে। তাই বাকতিনের একটা থিওরিতে, পৃথিবী বিখ্যাত দার্শনিক বাকতিন তৎকালীন সোভিয়েত রাশিয়ার, সেই বাকতিনের একটা তত্ত্বে আছে সত্য শাশ্বত নয়, সত্য আপেক্ষিক। যেমন আমাদের সামনে একটা কাপ রাখা আছে, আমি কাপের সামনা দিকটা দেখলাম, এই দিকটা আমার কাছে সত্য, তুমি ও দিকটা দেখলে ওটা তোমার কাছে সত্য। তাই সত্য তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। কিন্তু বিবেকানন্দ আবার বলেছেন, সব কিছুর উপেক্ষা করা যায় বা কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়। এই যে অবস্থা, সুতরাং আজকের যে সমাজ, সেই সমাজটা অনেক জটিল হয়ে গেছে যখন থেকে বিশ্বায়ন শুরু হয়েছে, গ্লোবালাইজেশন শুরু হয়েছে সারা পৃথিবীতে। সুতরাং এখন সত্যের যে তত্ত্ব, সে তত্ত্বটা আপেক্ষিকতার তত্ত্ব, সত্য আপেক্ষিক, সত্যকে শাশ্বত হিসেবে বলতে পারছি না। তাই সংবাদপত্র এখন ব্রত নয়, সংবাদসেবী এখন ব্রত নয়, ওটা আমাদের পেশা। পেশাগত সত্যতা রক্ষা করি, সার্বিক সত্য রক্ষা করা অসম্ভব।
1: আচ্ছা, আজকের তরুণ প্রজন্ম যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে খবর নেয়, আপনি সেটাকে কিভাবে দেখেন?
0: আমি দেখি, আবার রবীন্দ্রনাথকে বলছি, আমরা চলি সুমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল তারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। পরিবর্তন যখন এসেছে, একটা পরিবর্তন আসে বিবর্তনের মাধ্যমে, এবং বিশ্বজগৎ, আমরা যদি আমাদের সনাতন ধর্মের হিন্দু ঋষির শ্লোকে যাই, বিশ্বজগৎ চৈতন্যময় উপনিষদে বলা হয়েছে, এই বিশ্বব্রহ্মাণ্ডটা যখন চৈতন্যময়, যেখানে চৈতন্য আছে সেখানে পরিবর্তন আছে। কারণ চৈতন্যটা ডাইনামিক, চৈতন্য স্ট্যাটিক নয়, যার জন্য যেহেতু পরিবর্তনশীল এই বিশ্ব প্রপঞ্চ, সুতরাং পরিবর্তন হবে। সামাজিক মাধ্যম যা এসেছে তা আমাদেরকে স্বীকার করে নিতে হবে, আমরা নিচ্ছি, আমরা আমাদের কাজে লাগাচ্ছি। প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমরা কোনভাবে কি ব্যবহার করছি। কেউ সাগরের সৌন্দর্য দেখতে যায়, কেউ নুড়ি কুড়াতে যায়, কেউ স্নান করতে যায়, কেউ পুনর্জনে যায়। তো আমরা সোশ্যাল মিডিয়াটাকে যে যেভাবে ব্যবহার করব, সেভাবেই তার ফলাফল পাব। সুতরাং আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নয়, ওটাকে যাতে একটা লাগাম থাকা দরকার, আমি যাতে মনে করি যে একটা গুড়া, দুরন্ত গুড়া, দৌড়ের গুড়া। টিনেজ বয়সে প্রতিটা মানুষ দৌড়ের গুড়া। তো যার জন্য নেতাজি সুভাষ বলেছিলেন যে ওদেরকে অধিকার দাও, ভুল করবার অধিকার, ভুল করতে করতে ওরা শুদ্ধ করবে। সুতরাং ওরা তো ভুল করবেই, একটা লাগাম আমাদের হাতে, অভিভাবকদের হাতে থাকা দরকার। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার পক্ষপাতী।
1: আচ্ছা, আপনার কর্মজীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল?
0: আমার কর্মজীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত হচ্ছে 2003 সালে যখন শিলচর থেকে দৈনিক সাময়িক প্রসঙ্গ প্রকাশ হয়, তখন করিমগঞ্জের ব্যুরো চিফের দায়িত্ব দেওয়া হয় আমাকে।
1: আচ্ছা,
0: জটিল একটা পরিস্থিতি ছিল, এটাই আমার জীবনের চ্যালেঞ্জিং, এবং সেই সময়টাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে তৎকালীন আমার রিপোর্টের উপর পাঁচবার দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকা করিমগঞ্জে পড়ানো হয়েছে, মিছিল করে দল বেঁধে। একজন সাংবাদিকের জীবনে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
1: আচ্ছা আচ্ছা, বাহ,
0: এটি আমার চ্যালেঞ্জিং ছিল।
1: আচ্ছা,
0: এবং দ্বিতীয় চ্যালেঞ্জিং হয়েছে যখন দৈনিক নববার্তা প্রসঙ্গ 2008 সালে দৈনিক হয় অর্ধ সাপ্তাহিক থেকে, তখন করিমগঞ্জের মতো জায়গার থেকে, যেখানে পরিকাঠামো দুর্বল, যেখানে লেখালেখির মানুষের অভাব, পেশাদারী সাংবাদিকের অভাব, পেশাদারিত্ব ছাড়া যে কোনো জিনিস আমরা যে যাই বলি না কেন, কোনো বিষয়ের উপর স্থায়ী দাগ রেখে যাওয়া যায় না, তো করিমগঞ্জে পেশাদারী সাংবাদিকের অভাব ছিল। সেই সময়টাতে আমরা যে যুদ্ধ করেছি 3-4 বছর, আমি, চন্দন রায়, মৃণাল সরকার, আমরা যুদ্ধ করেছি, এবং যুদ্ধ করে এখনো আছেন জয়ন্ত চক্রবর্তী, উনিও তখন থেকে আমাদের সঙ্গ দিয়েছেন। আমরা একটা যুদ্ধ করে, ওটাও আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল আমার জীবনে।

0: চ্যালেঞ্জ টাইম।
1: আচ্ছা,
0: আজকে আমি খুব সুখী, আমার কোনো সমস্যা নাই।
1: ভালো, খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, নতুন প্রযুক্তি যেমন এআই, ডিজিটাল মিডিয়া, মোবাইল জার্নালিজম, এগুলো সাংবাদিকতার ভবিষ্যৎকে কিভাবে বদলে দিচ্ছে বলে আপনি মনে করেন?
0: ঈশ্বরের স্রষ্টার সৃষ্টি যে মানব দেহ, যে মানব মস্তিষ্ক কোনো যন্ত্রের বিকল্প হতে পারে না। আজকে পর্যন্ত মানব মস্তিষ্কে যতটুকু কোষ আছে, এর সহস্রভাগের এক ভাগ কোষ কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করতে পারেনি। সুতরাং মানব দেহ মানব মস্তিষ্কের বিকল্প যন্ত্র হবে আমি বিশ্বাস করি না। কিন্তু এআই, কৃত্রিম মেধা বা এইগুলো এসে আমাদের সাহিত্য চর্চা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার ক্ষতি করেছে, সাংবাদিকতারও ক্ষতি করেছে। আজকালকে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে লজ্জা বোধ করি আমি। আমি নির্দ্বিধায় আজকে এই আলোচনায়, আমি একটা সর্বভারতীয় মাধ্যমে আলোচনায় আমি এই কথাটা দ্বিধাহীন চিত্তে স্বীকার করছি যে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে আগে গৌরবজনক মনে করতাম। আমি নিজে দেখেছি করিমগঞ্জে সার্কিট হাউসে প্রেসমিট হচ্ছে, মন্ত্রী এসেছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তখন শ্রদ্ধেয় প্রয়াত ভূপেন্দ্র কুমার সিনহা, সম্পাদক শ্রদ্ধেয় সতুরায় মহাশয়, ডিসি শিবপ্রসাদ দাস, ওখান থেকে পিএকে বলছেন যে মণিবাবু এখন আসেননি, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, নিয়ে আসো। যে তখন সাংবাদিককে ডিসির গাড়ি দিয়ে আপ্যায়ন করে নিয়ে আসা হতো, আজ আজকাল এমন অবস্থায় আমরা পৌঁছেছি বা এমন অবস্থায় সাংবাদিকতার মান নিয়ে পৌঁছে দিয়েছি যে আমাদেরকে ফোন করেও কেউ বলে না যে ওখানে প্রেসমিট গ্রুপে দিয়ে দেয়, আমরা 50 জন গিয়ে হাজির একটা মোবাইল হাতে নিয়ে। আপনি কি বলেন এই সম্পর্কে? শুদ্ধ করে মাতৃভাষাটা বলতে পারে না, লিখতে পারে না, এমন মানুষ সাংবাদিক হয়ে গেছে যে তার মাতৃভাষাটা শুদ্ধ করে বলতে পারবে না। ভাষার যে একটা ফোনেটিক বিষয় আছে, সে অলঙ্কার শাস্ত্র বলে একটা বিষয় আছে, কিছুই নাই, অত দাঁড়ায় কাছেই নেই। পয়ের আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পরে, সে সে আপনি আর আপনি এর ব্যবধান বুঝে না, সে সাংবাদিক হয়ে গেছে, নিউজ পড়ছে ফেসবুকে। এই পরিস্থিতি আজকে ক্ষতি করেছে আমাদের প্রকৃত সাহিত্য চর্চার ক্ষতি করেছে, সাংবাদিকতার ক্ষতি করেছে। তা উত্তরণ হবে, আমি আশাবাদী মানুষ, সব কিছুর পরিবর্তন হয়, সব কিছু পরিবর্তনশীল, একদিন পরিবর্তন হবে, এই আশা রাখি আমি।
1: আচ্ছা, তরুণ প্রজন্মের কেউ যদি সাংবাদিক হতে চায়, তো তাকে আপনি কি পরামর্শ দেবেন?
0: পরামর্শ হচ্ছে আরো বেশি বেশি করে তরুণ প্রজন্ম সাংবাদিকতার ক্ষেত্রে আসা উচিত, কারণ আমি বিশ্বাস রাখি মানব সভ্যতা যতদিন বেঁচে থাকবে সাংবাদিকতা ধ্বংস হবে না, কারণ ওটা মানুষের ব্যাপার, মানুষের সুখ দুঃখের বিষয়, সমাজের উন্নতি অবনতির বিষয়। জ্ঞান শাস্ত্রের আলোচনা, জ্ঞান ধ্বংস হতে পারে না, জ্ঞান ধ্বংস হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যত দিন যাবে জ্ঞানের পরিব্যক্তি ঘটবে, ব্যক্তি ঘটবে। সুতরাং তরুণ প্রজন্ম আরো বেশি করে আসা উচিত। কিন্তু তাদের কাছে আমার একটা পরামর্শ, আমার দীর্ঘ 36-37 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাদারিত্বর 36 বছর, 40 বছরের ঊর্ধ্বে আমার সাংবাদিকতার অভিজ্ঞতা এটাই যে পড়াশোনার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম আসুক, পড়াশোনা করতে হবে, সাংবাদিকতার পাঠ, বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, উপন্যাস, গল্প, এইগুলি পড়তে হবে, বিশ্ব সাহিত্য, এগুলি পড়াশোনা করে এরা আসুক। এবং আজকে আমাদের এখানে যদিও সমস্যা আছে আর্থিক দিক দিয়ে, কিন্তু সমস্ত পৃথিবীতে সংবাদপত্র, সংবাদ মাধ্যম একটা শিল্প, শত শত কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এবং এখানে ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতে। সুতরাং তরুণ প্রজন্মকে আমি স্বাগত জানাই, ওরা আসুক। ওরে সবুজ, ওরে অবুজ, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই মাচা, ওরাই তো আমাদের ঘা দিয়ে বাঁচাবে আমরা যারা বুড়ো হয়ে যাচ্ছি।
1: একদম একদম। আচ্ছা, এই পেশায় সফল হতে গেলে কোন গুণগুলো গড়ে তোলা সবচেয়ে বেশি জরুরি?
0: সবচেয়ে বড় জরুরি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। সাংবাদিকের কর্তব্য সংবাদ সংগ্রহ করা, যেখানে সে সংবাদ পাবে সে সেখানেই যাবে। এবং মামনি সংহিতা দেবী আমাকে একটা কথা বলেছিলেন, যখন করি

0: এসেছিলেন করিমগঞ্জ কলেজ মাঠে, আমাকে ডেকে নিয়েছিলেন। আমি 3 দিন রাতে আমাকে বলেছিলেন তুমি রাত 10টার পরে আসবে। আমাকে বলেছিলেন, বাবা সাংবাদিক হয়েছ, মাছি হয় না মৌমাছি হও। রামকৃষ্ণ পরমহংস বলেছেন, রাজহংসের চরিত্র ধারণ করো, রাজহংস দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় জল থেকে যায়। তুমি যেখানেই থাকো সেখান থেকে ভালো জিনিসটা সংগ্রহ করবে। আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ কথাটাই বলছি, পড়াশোনা করো, মানুষের সঙ্গে সম্পর্ক রাখো এবং সু জিনিসগুলো সংগ্রহ করো, আহরণ করো, কুকে পরিত্যাগ করো।
1: সমাজে পরিবর্তন আনতে সাংবাদিকরা কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
0: সাংবাদিকদের ভূমিকা হচ্ছে সাংবাদিকদের অস্ত্র তার কলম, কলম তার কলমের পথেই চলবে, কলমকে আটকানো যাবে না, যায় না। সুতরাং সাংবাদিকতা যারা গ্রহণ করবে, কত সাগরে পেতেছি শয্যা শিশিরে কি ভাব হয়, আমাদের শয্যাটাই তো সাগরে, আমরা শিশিরকে কি ভয় করব, ভবিষ্যৎ প্রজন্মকেও। কারণ চ্যালেঞ্জিং হতে হবে, সব জীবনের প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ গ্রহণ না করলে হবে না। বর্তমানে তো ডিজিটাল যুগ, এখন তো লড়াইটা আরো কঠিন এখন মানে একদম ক্রিম, চূড়ান্ত হতে হবে নিজের পেশায়। আর চূড়ান্ত যোগ্যতা অযোগ্যতার কোনো স্থান এই পৃথিবীতে নেই। বীরভুগ্য বসুন্ধরা ভিক্ষানাং নৈব নৈব চ নায়ামাত্তা বল হইনে না লভ্য।
1: আচ্ছা, বরাক উপত্যকার বর্তমান সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের পরিস্থিতি বা অবস্থান সম্পর্কে একটু বলুন।
0: বর্তমানের যে সময়টা, সংবাদপত্র আমি আগেই বলেছি বা সংবাদ মাধ্যম এখন শিল্প হয়ে গেছে, আগে ছিল ব্রত। সুতরাং সরকারি বিজ্ঞাপনের উপর কিংবা বড় বড় কোম্পানির বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয়। একটা দৈনিক সংবাদপত্র ন্যূনতমভাবে তার মাসে খরচা হয় স্টাফ স্যালারি, পরিবহন খরচ সব কিছু মিলিয়ে, কাগজ কালি সব কিছু মিলিয়ে খরচ হয় 18-20 লাখ টাকা। বড় পত্রিকা যেগুলো আছে, নাম আমি প্রকাশ করছি না বা করি, ধরুন বা কাউকে খারাপ পেতে পারে না, আমি নাম বলছি না, কারণ যেহেতু সর্বমাধ্যম অন্য আর একটা পত্রিকা খারাপ পেয়ে যেতে পারে, যে কোন কোন পত্রিকা আছে 30-32-34 লক্ষ টাকা মাসে খরচ, 16-18-19 লাখের কম কোনো মাসিক খরচা ছাড়া পত্রিকা, দৈনিক পত্রিকা বের করা সম্ভব নয়। এবং আরেকটা জিনিস, 12 পৃষ্ঠার একটা পত্রিকা বের করতে গেলে খরচ হয় 22-23 টাকা, আর সেই পত্রিকাটা 8 টাকা বিক্রি হয়, মালিক পক্ষ পায় 5 টাকা, 3 টাকা কমিশন, হকার কমিশন, এজেন্ট কমিশন।
1: আচ্ছা,
0: পত্রিকা বিক্রি করে পত্রিকা পরিচালনার যে ব্যবস্থা এখন আর নেই। ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলিতে পাঠক সংখ্যা কমিয়েছে এবং প্রত্যেকটা পত্রিকা অনলাইনে দিয়ে দেওয়া হয়, মানুষ সরাসরি কিনে না, খুব কম কিনে। আগের থেকে 50-40% গ্রাহক কমে গেছে, কারণ রাত্রপ্রভাত হওয়ার পর রাত 2টার পর আপলোড করে দেওয়া হয় প্রতিটি পত্রিকা। প্রতিটি মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, সে সকালবেলায় সে দেখে নিচ্ছে, 5টায় দেখে নিচ্ছে, 6টার সময় দেখে নিচ্ছে পত্রিকাটা দোকানে আসার আগেই। সুতরাং এই অবস্থাতে সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয় বা বেসরকারি বিজ্ঞাপনের উপর। তা আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার এত বছর পরও বরাক উপত্যকায় সেই ধরনের কোনো বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ইন্দিরা গান্ধী, প্রয়াত ইন্দিরা গান্ধীর সময়ে এশিয়ার বৃহত্তম কাগজ কল পাঁশগ্রামে হয়েছিল, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছিল, বা তখন দৈনিক পত্রিকা করিমগঞ্জে ছিল না, শিলচরে ছিল। তখন আমি দেখেছি 94-95-96 সালে বছরে, তখনকার দিনে 3 লাখ-4 লাখ-5 লাখ টাকার অর্ধ সাপ্তাহিক পত্রিকাগুলোতে পেপার মিল কর্পোরেশনে বিজ্ঞাপন দিত। তা আজকে 5 গ্রাম পেপার মিলটাও বন্ধ, কোনো ব্যক্তিগত শিল্প গড়ে ওঠেনি, যার জন্যে বেসরকারি বিজ্ঞাপন খুব কম, সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করে থাকতে হয়। সরকারও তার একটা নিয়ম বা কোটা বেঁধে দিয়েছে, যার জন্যে খুব সংকটের মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বরাকে সংবাদপত্রগুলো চলছে। সংবাদ মাধ্যম বলতে মিডিয়া তো, দূরদর্শন আর ইয়ে ছাড়া স্বীকৃত মিডিয়া তো নেই, স্যাটেলাইট কোনো চ্যানেলও খুলেনি বরাক উপত্যকায়। আমি অনেকবার, আমরা 2-4 জন চেষ্টা করেছিলাম দু এক

0: একজন পয়সাওয়ালা মানুষ বা মন্ত্রী টন্ত্রীর কাছে গিয়েছিলাম যে একটা স্যাটেলাইট চ্যানেল আপনারা বরাক ভ্যালিতে খুলুন, এই অঞ্চলটা নিয়ে ত্রিপুরা টিপুরা নিয়ে এখানে চলবে এবং আমাদের বিশেষত এই অঞ্চলের বাঙালি মানুষের কথাগুলো, বয়সটা কণ্ঠটা প্রকাশ উঠবে এবং আমাদের অঞ্চলে প্রচুর গুণী মানুষ বিভিন্ন সেক্টরে আছেন, কিন্তু এদের তুলে ধরার মতো সেই জায়গাটা নাই, কিন্তু কেউই আর সেই উদ্যোগটা নেননি। যেগুলি আছে কিছু পোর্টাল, কোনো কোনো পোর্টাল একটু উন্নত ফাইন্যান্স করে, আর না হয় সব গুয়াহাটি ভিত্তিক, যার জন্য এই আমাদের যে গ্যাপ, এই গ্যাপটা শূন্যস্থানটা যতদিন পর্যন্ত পূরণ না হবে আমাদের এই সংকটটা থাকবে এই বরাক উপত্যকার। এবং এই ক্ষেত্রে বরাক উপত্যকার যেসব সংস্কৃতি সম্পন্ন ধনী মানুষ এবং মন্ত্রী যারা আছেন, সাংসদ যারা আছেন, আজকের এই আলোচনার থেকে আমি তাদের কাছে করজোড়ে একটা বার্তা দিতে চাই যে আপনারা বরাক উপত্যকায় একটা স্যাটেলাইট চ্যানেল খুলুন। আজকে ইলেকট্রনিকের যুগ, স্যাটেলাইট চ্যানেল বাদ দিয়ে প্রতিযোগিতা হবে না। এই বার্তাটা আমি একজন ন্যূনতম একদম নিতান্ত নগণ্য সাংবাদিক হিসাবে আমি বরাকবাসীর প্রত্যেকের কাছে রাখলাম তোমার এই আলোচনায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে, অনুষ্ঠানটি শেষের দিকে যেতে হবে, তো শেষ প্রশ্ন করছি আপনার কাছে। আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু যুববাণী অনুষ্ঠান তরুণদের উদ্দেশ্যে, তো এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি হবে?
0: তরুণদের উদ্দেশ্যে বার্তাটি আমি আর কি বার্তা দেব, আমি নজরুলেরই একটি বার্তা দিয়ে দিই, নজরুল ইসলামের, ইহাদের রণনৃত্যের তালে পদতলে হয় গুঙা, ভোগ বিলাসীর তখত ও তাউস লীলাপ্রসাদের চূড়া, ইহারা এই আসে প্রেমলুক হতে প্রহার অস্ত্র হাতে, ইহারা এই আনে বিজয় উল্লাস ধরণীর আঙিনাতে। এই তরুণ প্রজন্ম বিজয় উল্লাস আনবে তাঁদের কাছে যে আদর্শ, এই তাজের তক্তের দুনিয়া আমাদের প্রয়োজন নেই, আমরা মানুষের দুনিয়া, মানুষের স্নেহ ভালোবাসা পেলেই আমাদের চলে যায়। তোমরা তরুণ প্রজন্মের কাছে আমি এই বার্তাটাই দিতে চাই, তোমরা মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সাথে মিলেমিশে এগিয়ে যাও, মানুষই আমাদের কাছে শ্রেষ্ঠ।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি,
0: ধন্যবাদ তোমাকে, তোমাকে ধন্যবাদ এবং আকাশবাণীকে ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন সাংবাদিক মিহির দেবনাথের সাথে একটি সাক্ষাৎকার। আমরা শুনলাম সংবাদপত্র, সংবাদ জগৎ ও সাংবাদিকতার নানা দিক নিয়ে কথা। এবারে আপনাদের জন্য রইল একটি কবিতা, কলমে রঞ্জনা দাস ও কণ্ঠে সৌমি দাস।
2: অভিমানী শহর, ভাবছ তোমার কে রাখে খবর, নীল লাল আলোর স্পন্দনে আকাশ বাতাস ধুলিকণা খবর বয়ে আনে, জানো সেই দিনটা আজও মনে পড়ে। বই ছেড়ার মিথ্যা দোষে ম্যাম শাস্তি দিয়ে বার করেছিল ক্লাসের বাইরে, তুই দাঁড়িয়ে জোর গলায় বলেছিলি এ কাজও করেনি। সেদিন থেকে তুই আমার রিপোর্টার বন্ধু, জীবনের স্রোতগুলোকে এইভাবেই টানছিল নতুন সকালগুলো, হঠাৎ থমকে গেল। বন্ধুর দুর্ঘটনা, বাসের তলায় পড়ে হাত পা থেঁতলালো, তুই পুলিশে খবর দিলি, তারপর হসপিটাল, বন্ধুর মাকে দিলি খবর, সেদিন কেউ খোঁজ রাখেনি। তুই এখন এমএ মিডিয়াতে, আমি মিউজিকে, কলেজ ক্যাম্পাসে প্রথম সাংবাদিকতার কলমে ইউনিয়নের বিরুদ্ধে কলেজের হয়ে লিখলি, নিজের লেখনী পত্রিকায় উৎসর্গ করলি, কখন যে আস্তে আস্তে ওই খবরের ফেরিওলা দুর্দান্ত দুর্নিবার খবরে খবরে ভরে উঠল তোর ঝোলা, কেউ খোঁজ রাখেনি। আগুন ধোঁয়ায় ধূসরিত হসপিটাল চত্বর, এত রাতে ভিড় হোস না, হোস না খোকা, তুই মানলি না বারণ, ছুটে গেলি রোগীর জ্বলন্ত পোড়া দেহটা বার করে আনলি, চমকে উঠলি, সেটা আমারই দাদু। প্রথম খবরটা

0: তুই জানালি। সেই অগ্নিকাণ্ড ভয়াবহ রাতে জ্বলন্ত খবরে পত্রিকায় তোর লেখা জল জল করল, তাদের যারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেদিন রাজনীতির প্রেক্ষাপটে কাঁদানে গ্যাস বুলেটের ধোঁয়ায় সবার আগে এগিয়ে চলেছিস মিছিলে আর্তনাদে। পুলিশের লাঠি চার্জ, লাঠি তোর মাথাতে পড়তেই ছিটকে গেল তোর ক্যামেরার লেন্স, কলম, চশমা। সেদিন তোর খবর কেউ রাখেনি, কেউ রাখে না। গণতন্ত্রের নেতাদের করেছ সুখ্যাতি, পাবে পুরস্কার, টালবাহানা করেছ কি উপাস থেকে আসবে হুমকি ভয়ে, জুটবে ভৎসনা আর তিরস্কার। কত শত সত্য এইভাবে হয়নি ছাপা, ধুলোতে মিশে গেছে বারবার, থমকে গেছে খবরের এই ঘূর্ণিপাকে কত শত পরিবার। সেই তুমি, হ্যাঁ তুমি সেই রিপোর্টার যে দুর্যোগের রাতে বাঁধ ভাঙা বন্যায় আধগলা জলের ত্রাসে ভেঙে যাওয়া দুর্গত মানুষের হাহাকারের পাশে ঘর ভাঙা আতঙ্কের বাণী তোমার চোখের জলে ভেসে উঠল করুণ ছবি কাগজে তুলির টানে। সব তুচ্ছ করে গিয়ে চলেছ মানুষের অত্যাচার, খুনোখুনি, হানাহানি, মহামারী, দুর্ভিক্ষ, দুর্যোগ, বস্তিতে বস্তিতে নারীর আত্মমর্যাদার কাহিনী। তোমার খবরই কেউ বাদ পড়েনি, তবুও রিপোর্টার তোমার খবর কেউ রাখেনি। বিশ্বের দরবারে প্রতিবেশী দেশে জঙ্গি দৈত্যের ধ্বংসে উল্লাসে কামান বুলেটের কান ফাটা আওয়াজে মিসাইলের আগুনে ঝলকে ঝলকে রণক্ষেত্রে প্রস্তুত সৈনিক আত্মগোপন করে এগিয়ে চলেছ। ক্যামেরা তুলতেই মাথার পাশ দিয়ে বুলেট থমকে গেলি, কি অনৈতিক। সেদিন বীর সৈনিকের মৃত্যুবরণ প্রকাশ করেনি সংবাদপত্র, সাংবাদিক তবু এই সত্য খবরই তো ইতিহাসে আগামী সূচিপত্র। বিশ্বযুদ্ধ, মহামারী, ভাইরাল বিশ্ব ব্রহ্মাণ্ড, বড় বড় কূটনৈতিক কর্মকাণ্ডে সত্য খবর করেছ কি ভাইরাল, তুমি দেশদ্রোহী, দিতে হবে প্রাণ, নিতে হবে রাজদণ্ড। ভয় পেও না বন্ধু, কারাগারের অনশনে তোমার একটা মরণ শত শত সাংবাদিক তৈরি করবে, করবে সত্য উদ্ঘাটন। তোমার কাঁধে ঝোলানো ওই নিপীড়নের ঝোলা থেকে কলমটা বেরিয়ে এসে এক খোঁচায় ভাঙবে দুর্নীতির বেড়াজাল, মুক্ত করবে বর্তমান সমাজের মুখোশের মায়াজাল। বন্ধু, সংবাদপত্রে, ম্যাগাজিনে সত্যের সন্ধানে তোমার উদ্বেলিত মন করছে অন্বেষণ, উৎসাহে ভর করে ছুটছে কত সত্য, স্বপ্নের হাত ধরে উঠছে কত তথ্য। চল আমরা পৌঁছে যাই সে কলম তুলির সব পেয়েছির দেশে, মানুষের দুর্দশার খবর পৌঁছে দেব মানুষের কাছে, মানুষ এসে দাঁড়াবে মানুষের পাশে। শুধুই থাকবে সুখের খবর, আনন্দের খবর, কত রহস্য আর আবিষ্কার। সেদিন হয়তো কেউ খবর রাখবে, ওগো পত্রকার, জয় জয়কার হবে তোমার খবর লেখার।
1: সকল যুববন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান এখানেই শেষ করছি।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষ আবাদের কথা অনুষ্ঠান। আশা করি কৃষক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের অনুষ্ঠানে মাছ পালনে পুকুর প্রস্তুতি, এ নিয়ে বলছেন কাছার মৎস্য বিভাগের মহকুমা আধিকারিক বিরাজ বিকাশ শর্মা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা।
1: আজ আমাদের আলোচনার বিষয় মাছ পালনে পুকুর প্রস্তুতি। এই আলোচনায় আমার সাথে রয়েছেন কাছাড় জেলার মীন বিভাগের মহকুমা মীন আধিকারিক বিরাজ বিকাশ শর্মা। নমস্কার।
2: নমস্কার।
1: আমি প্রথমে জানতে চাইব যে মাছ পালনের জন্য একজন মীন পালক কিভাবে পুকুরটা প্রস্তুত করবেন?
2: হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সময়ে। আমি জানি কাছাড়ে মাছের একটা উল্লেখযোগ্য বাজার আছে। আমার কাছাড়ে প্রায় 95% লোক মানে মাছের ইয়ে করে, প্রিফার করে। তো এই সময়টা যখন আমি বলি যে জানুয়ারি মাসের পরে থাকি, এই সময়টাই হলো মাছের চাষ শুরু করার সময়। আর আমার অলরেডি যেগুলো মাছ চাষিরা আছে তারা চাষ পদ্ধতি শুরু করে দিছে, কিন্তু এই শুরু করার আগে কিছু কিছু জিনিস মনে রাখা দরকার। আমি ধরুন একটা মেজর জিনিস হলো যে আমার মাছের পুকুরে সবসময় সূর্যের আলো পড়া খুব দরকার। সূর্যের আলো যদি ঠিকভাবে না পড়িয়ে থাকে তাহলে কি হয়, এখানে আমার অম্লজানের ঘাটতি দেখা যায়। তো সূর্যের আলো পড়ার লাগে পুকুরের কাছাকাছি বড় গাছ আর যে কোনো ধরনের আগাছা যদি থাকে ওইটা মানে দূর করতে লাগে, ফার্স্ট কথা। তারপরে একটা জিনিস হলো আমার যদি পুরনো পুকুর থাকে, পুরনো পুকুরের নিচের যেটা কাদা থাকে ওই কাদাটাতে অনেক রকমের মানে গ্যাস বা আমার কিছু কিছু বিষাক্ত পদার্থ জমিয়ে মাছের পরবর্তী সময়ে অনিষ্ট করতে পারে। তার লাগে আমি অ্যাডভাইস করি যে আমার মীনপালকগুলো মাছ দেওয়ার আগে পুকুরটার নিচের কাদাটা একটু শুকিয়ে নেবেন, মানে 5-7 দিন পর্যন্ত শুকিয়ে নেবেন। তারপরে যদি বেশি কাদা আছে, ধরুন আপনার 2 ফুট বা তার থেকে বেশি কাদা আছে, তাহলে একটু এক কোদালি করে মানে একটু কাদা বাইরে করে রাখি দিবেন। দেওয়ার পরে আপনার পুকুরের তলাটাতে একটু মানে শ্বাস দিয়ে দেবেন, হালকা শ্বাস দিয়ে। এখানে ফার্স্ট আমার কাজ হলো সুন। তো সুনের ব্যবহার অ্যাকচুয়ালি ফিশারিতে আমার আসামের লাগে অতি প্রয়োজন। ওইটাতে কি হয়, আমার আসামের যে সয়েল আছে, যে জমির কোয়ালিটি আছে, ওইটা অ্যাকচুয়ালি একটু আম্লিক থাকে। তো ওইটাকে আমি নির্মূল করার লাগি সুনের ব্যবহার করি। তো প্রথম অবস্থায় আমরা কৃষক কি করতে পারে, প্রতি বিঘায় যদি আমি কই 30-50 কেজি হিসাবে তারা সুন একটু দিতে লাগে শুকানোর পরে। তো শুকানোর পরে সুনটা দেওয়ার পরে ধরুন 5-7 দিন তারা সূর্যের আলো এখানে পড়বেন। তো পড়ার সঙ্গে সঙ্গে তলের যেটা কাটা থাকবে ওইটা প্রিপেয়ার হবে। তো তারপরে এখানে মানে জল দেওয়া দরকার, একটু 2-3 ফুট করে জল ভরায়া। তার বাদে আমি একটু গোবর বা আমার যে মাস্টার্ড অয়েল কেক সরসার যে খৈল থাকে ওইটা যদি প্রয়োগ করি, তাহলে পরবর্তীতে সময়ে আমার মানে মাছের যে প্রাকৃতিক খানি যেটাতে আমি প্ল্যাংটন বলি, ফাইটোপ্ল্যাংটন আর জুপ্ল্যাংটন।

0: প্রাচুর্যটা মানে দেখতে পারি, আর ওইটা মানে খুব ভালো। আর আমি জানি যদি পুকুরে আমার ফাইটোপ্লাঙ্কটন অ্যাকচুয়ালি না থাকে, তাহলে পরবর্তী সময়ে কি হয়, অক্সিজেনের ঘাটতি দেখা যায়। কারণ ফাইটোপ্লাঙ্কটন কি করে, আমার সূর্যের আলোর মানে আলো দিয়ে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনটা প্রডিউস করে, আর ওই অক্সিজেনটা জলের মধ্যে গিয়ে ওইটা মাছের লেগে পরবর্তী সময়ে তার শ্বাস প্রশ্বাসে ব্যবহার হয়। যদি আমার পুকুরে আমি সাফিসিয়েন্ট প্ল্যাঙ্কটন করতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী সময়ে মাছের ক্ষেত্রে সব সময় অম্লজনের ঘাটতি বা মাছের রোগ বা মাছের মানে যেরকম বাড়তে লাগে এরকম বাড়তি দেখা যায় না। তো এই জিনিসটা খুব একটা মনে রাখা দরকার। আর তার সঙ্গেও যদি আমার ইয়ে হয়, যদি পুকুরটা শুকানোর সুবিধা না থাকে, যদি মীনপালকের জন্য শুকানোর পুকুরটা শুকানোর সুবিধা নেই, তাহলে তারা কি করবে? তো এই ক্ষেত্রে আমি বলি যে তারা সবসময় ধরুন ডিসেম্বর জানুয়ারি মাসেই পুকুরের যখন জল কমিয়ে যাবেন, একদম কমিয়ে যাবেন, তখনই তারা রিপিটেড জাল করবেন, রিপিটেড নেটিং করিয়া যেগুলো মানে অনিষ্টকারী মাছ আছে, যেগুলো আপনার মাংস সারি মাছ থাকে, এগুলো বাইরে করতে লাগবে। আর তারপরে ওই জলে একটু কম জল থাকা অবস্থায় চুন দিতে লাগে মাছ দেওয়ার আগে। তার বাদে বাকি নর্মাল প্রসেস অলরেডি যেটা বলা হয়েছে, ঠিক রকম চুন দেওয়ার 5-7 দিন পরে একটু জৈবিক সার ধরুন গোবর আর খৈল, তো ওইটা দেওয়ার পরে যদি আমি জলের কালারটা ঠিকঠাক দেখি, ওই সময় আমি মাছটা পুকুরে ছাড়তে পারি। আর মাছ ছাড়ার সময় আমার মীনপালকরা অনেক মানে ইয়ে করে কি মানে কিছু হিসাব বা একটা ক্যালকুলেশন করা দরকার যে তারা কি ধরনের মাছ চাষ করে। আমি দেখি যে কিছু কিছু মীনপালক, যেটা আমার বাইস বলা যায়, যেটু মানে ফ্রাই, আমার ফিশারির ভাষায় ফ্রাই বলে, কিন্তু যেটা আমি নর্মেলি বাইস বলা যায়, ছোটো ছোটো মাছ, ওই ছোটো ছোটো মাছগুলো আনিয়া বড় পুকুরে দিয়া দেয়, দিয়া দিয়ে খুব বেশি সংখ্যক হিসাবে দিয়া দেন, তারপরে কিন্তু তার মানে ভালো বৃদ্ধি হয় না, ওইটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়। তো আমি মনে রাখা দরকার, যদি আমি 22টা করি, ওইটা আমার রেয়ারিং ম্যানেজমেন্টের ভিতরে চলে যায়, ধরুন ছোটো মাছের ব্যবস্থাপনা ওই মানে বিভাগে চলে যায়। তো ওই ক্ষেত্রে আমি ভালো করি এটা পরিচর্যা করতে লাগে, আমার কন্টিনিউয়াস ওখানে দেখতে লাগে। আর যদি মীনপালকতার মধ্যে এইরকমের এক্সপিরিয়েন্স আর টাইমের যদি কমতি থাকে, তাহলে তারা ইয়ারলিং, যেটা আমার 1 বছরের পুরানো পোনা, ওইটা দিয়ে খুব সুন্দরভাবে মৎস্য পালন করতে পারে। আর এই ক্ষেত্রে আমার কত পরিমাণ দিব মাছ, তার একটা ইয়ে আছে, হিসাব থাকে।
1: আচ্ছা ঠিক আছে, আমরা এটা তো আপনার কাছ থেকে জানবো। তার আগে আমি যেটা জানতে চাইছি যে আপনি তো পুরানো পুকুর যারা খনন করে নতুনভাবে করবেন তাদের কথা বলছেন, কিন্তু কেউ যদি নতুনভাবে করতে চান তাহলে কিভাবে করবেন?
0: এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন আপনারা পুকুরটা নতুনভাবে করছেন, তাহলে আপনি কি করবেন, পুকুরটার যে নিচের মানে প্লে সমতল জায়গাটা আছে ওইটাকে আপনি একটু ফার্স ফার্স হাল সাজ দিবেন, একটু হাল সাজ মানে ধরুন 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি হাল সাজ দেওয়ার বাদে এখানে আপনি একটু চুন দিয়ে দিবেন, যেটু হারে আমি বলছি ধরুন বিঘায় যদি থাকে 30-50 কেজি আমার যেটা পাথর চুন আছে ওই চুনটা আপনি দিতে পারেন। তো চুন দেওয়ার বাদে আপনি 5-7 দিন পরে আপনি এখানে গোবর আর খৈলের যেটা মিশ্রণ, ওই গোবর খৈলের মিশ্রণটা প্রথম অবস্থায় দেওয়া দরকার। আমি জানি যে গোবর আর খৈল হলো একটা উৎকৃষ্ট জৈবিক সার, আর ওই জৈবিক সারটা দিলে পরবর্তী সময়ে আমার এখানে যেটা প্ল্যাঙ্কটন থাকে ওই প্ল্যাঙ্কটনের ঘাটতি হয় না। তো এই ক্ষেত্রে আমি একটা বলি যে যদি গোবর দেওয়া যায়, আমার 1 বিঘাতে প্রায় বছরে 600 কেজির মতো গোবর লাগে, কিন্তু আমি যখন প্রথম অবস্থায় যখন দেব তখন ওই 600 কেজির 1/3 আমি প্রথম অবস্থায় দেব মাছ দেওয়ার আগে। তারপরে
1: 600 কেজির 3/3 করলে 200 কেজি বলে,
0: তো 200 কেজি আমাকে মাছ দেওয়ার আগে ওই তলিয়ে মিশিয়ে 1 সপ্তাহ রাখতে লাগে। তার বাদে যখন ওখানে জল হইব, জল 2-3 ফুট হওয়ার সঙ্গে সঙ্গে জলে দেখতে পাবেন যে এখানে হালকা সবুজ রং এসে গেছে। জলের রং যখনই হালকা সবুজ হবে তখনই আমি বোঝা যায় যে ওইটাতে মানে ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটা উদ্ভিদ প্লবক, ওইটা

মানে প্রচুর পরিমাণে এখানে আছে। আর ওই সময়টাতে আমি মাছটা দেওয়া দরকার, তার লাগে একজন মিটপালক মানে ইয়ে করা দরকার, মানে তারা হিসাব করা দরকার, যাতে আমাকে এক মাস আগে বহুতটা প্রস্তুতি করতে লাগবে, ওর ওই প্রস্তুতির পর সঙ্গে সঙ্গে নিয়ে মাছের পোনা ছাড়তে লাগবে। অনেক মানুষ এক্ষেত্রে ভুল করে, তারা মানে পুকুর প্রস্তুতি হয়তো আগে নিয়ে নেন, তার অনেক পরে মাছের পোনা দিয়ে দেন, কিন্তু ওই সময় যেগুলো প্ল্যাঙ্কটন পুকুরে হয় এগুলো মানে আবার ওয়েদার থাকি মানে ইয়ে হয়, নষ্ট হয়ে যায়। তো ভালো

বাদন শুনবেন। সকাল 9টায় শুনবেন অনুষ্ঠান খেলার জগৎ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 মশকুর আলী খাঁর কণ্ঠে শুনবেন খেয়াল, ও রাত 10টায় খেয়ালের শিল্পী পণ্ডিত সন্দীপ ঘোষ। বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। এছাড়া আবারও হিন্দি ছবির গান শুনবেন রাত 9:30 একক শিল্পীর কণ্ঠে। বেলা 11টায় গজলের শিল্পী জগজিৎ সিং। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন পম্পা দেব। এরপর শুনবেন রীতা চক্রবর্তী ও শিবানী দাসের পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:40 লোকগীতি শুনবেন হরেকৃষ্ণ দাস বাউলের কণ্ঠে। এছাড়া বরাক তরঙ্গ ও সুরমিলন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় শুনবেন লোকগীতি রাত 8টায় মাটির গান অনুষ্ঠানে। মহিলা মজলিশ অনুষ্ঠানটি শুনবেন বেলা 12:30। গীত শুনবেন রত্নদীপা নাথের পরিবেশনায় দুপুর 2:30। বিশাল সোনারের পরিবেশনায় ভজন শুনবেন দুপুর 2:45। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুববাণী অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 6:15। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম।

0: হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে 19 থেকে 28 এপ্রিল অনুষ্ঠিত হয় নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তর্জেলা ক্রিকেট টুর্নামেন্ট। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস বলেন,
1: আমাদের এখানে 19 তারিখ শুরু হয়েছিল আর 28 তারিখ শেষ হয়েছে। এখান থেকে আমাদের হাইলাকান্দি গ্রুপে ছিল হাইলাকান্দি, ডিমা হাসাও, লক্ষ্মীপুর, কার্বি আংলং, 4টি টিমের মধ্যে খেলা হয়। খেলা গ্রুপ লিগের খেলা ছিল, ওই খেলাতে মানে পার গ্রুপ থেকে মানে এক টিম বেরোবে। আমাদের হাইলাকান্দি ওই গ্রুপ থেকে কোয়ালিফাই করে হাইয়েস্ট পয়েন্ট নিয়ে এখান থেকে হাইলাকান্দি চলে যায় মঙ্গলদৈতে, যেখানে মানে কোয়ার্টার হলে বলে হলো, কারণ দুই গ্রুপের খেলা ছিল, মানে দুই টিমই ফাইনালে যাবে। মানে দুই গ্রুপে, এক গ্রুপে ছিল হাইলাকান্দি তেজপুর, হাইলাকান্দি ধেমাজি এবং মঙ্গলদৈ, অন্য গ্রুপে ছিল বরপেটা বরপেটা চড়াইদেও এবং চিরাং। ওই 6 টিমের মধ্যে মানে খেলা ছিল 2 তারিখ।

0: ওই মঙ্গলদৈতে, সরি 30 তারিখ থেকে। 30 আর 2 ছিল হাইলাকান্দির খেলা,
1: হুম হুম
0: এক তারিখ ছিল বরপেটা এবং চড়াইদেউর খেলা, 3 তারিখ ছিল চড়াইদেউ এবং চিরাঙ্গার খেলা, 4 তারিখ ছিল ধেমাজি এবং মঙ্গলদৈর খেলা, 5 তারিখ ছিল বরপেটা আরো বরপেটা চিরাঙ্গের খেলা। ওইখান থেকে হাইলাকান্দির গ্রুপে ছিল হাইলাকান্দি আর ধেমাজি আর মঙ্গলদৈ। হাইলাকান্দি খেলা ছিল 30 তারিখ আর 2 তারিখ, যেখানে হাইলাকান্দি দু টিমে চার্জে, কিন্তু প্রথম ম্যাচে হাইলাকান্দি 30 তারিখে খেলা মঙ্গলদৈর সাথে ছিল, যেখানে পিচ ভিজা ছিল, যাদের আম্পিয়ারিং বিতর্ক নিয়ে আমাদের হাইলাকান্দি ডিএসএ থেকেও মানে একটা কমপ্লেন করা হয়েছিল। মানে ওই খেলাটা হাইলাকান্দি মানে হাইলাকান্দি 50 ওভারে খেলা ছিল, মানে মঙ্গলদৈ করেছিল 250 রান, হাইলাকান্দি 10 9 8 ওভারে 37 রানে 4 উইকেট ছিল। ওই সময় বৃষ্টি এসে যায়, বৃষ্টি আসার পরে পিচ কাভারিং ছিল, কিন্তু মানে কি ভুলবশত একটু পিচের জল মানে পিচে মানে ঢুকে যায়। কিন্তু ওইখানে যে থার্ড আম্পায়ার ছিল, মানে থার্ড আম্পায়ার ছিল ওনাদের মঙ্গলদৈর লোকেল, আর উনি ছিলেন মঙ্গলদৈর আবার ক্রিকেট সেক্রেটারি, যেটা মানে আম্পায়ার বিরোধী কাজ ছিল। উনি কি করেছেন, পিচটাকে খেলা চলাকালীন পিচে কিছু করতে নেই, মানে আম্পায়ার মানে আমাদের ক্রিকেট খেলা খেলা চলাকালীন পিচে কিছু হবে না, মানে এক ইনিংস শেষ হওয়ার পরে হয়তো রোলিং হবে, কিন্তু এক ইনিংস শেষ না হওয়া পর্যন্ত কিছু, এখানে শেষ হয়েছে, দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পরে মাঝখানে বৃষ্টি এসে যায়, কিন্তু মানে থার্ড আম্পায়ার কি করে ওখানে নিজের হাত লেপে ব্রাশ করে জায়গাটা মানে মানে শুকাতেই দেয়নি, মানে যার জন্য আমরা খেলতে রাজি ছিলাম না। কিন্তু পরে ওরা মানে জানি না ওনাদের আম্পায়ারে কি সিস্টেম, আমাদের মানে প্রেশার করেছিল, কিন্তু আমরা আর খেলিনি, যার জন্য কিন্তু ওটা ম্যাচটা ওদের পক্ষে চলে গেল। আমরা রিপোর্টও করেছি, কিন্তু এটা কোনো আমরা সব উত্তর পাইনি। দ্বিতীয় ম্যাচ ছিল আমাদের হাইলাকান্দির ধেমাজির সাথে, ধেমাজি আমরা করেছিলাম 50 ওভারে 170 রান, তারপরে বৃষ্টি এসেছে, বৃষ্টি আসার পরে মানে 2 ঘন্টা খেলা বন্ধ ছিল,
1: আচ্ছা
0: 1.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তারপরে আমাদের ডাকুয়েট ডিএলএস মেথডে রান ওদের কমে যায়, তারা 35 ওভারে রান মানে টার্গেট ছিল 100 105 রানে, যেটা ওরা 6 উইকেট হারিয়ে করে ফেলে, আমরা মানে গ্রুপ থেকে আউট হয়ে যাই। আর মঙ্গলদৈ আর ধেমাজির মধ্যে খেলা ছিল, কিন্তু মানে ওই গ্রুপ থেকে ধেমাজি মানে ফাইনালের জন্য কোয়ালিফাই করে। আর অন্য গ্রুপে ছিল বরপেটা চিরাং এবং চড়াইদেউ, অন্য গ্রুপ থেকে ওই গ্রুপ থেকে বরপেটা ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। ফাইনাল হবে 8 তারিখ আমাদের প্লেট গ্রুপে। হ্যাঁ, ফাইনাল 8 তারিখ ধেমাজি এবং বরপেটার মধ্যে, যে জিতবে ও পাবে 10 লাখ, আর যে মানে রানার্স হবে ও পাবে 7 লাখ।
1: কোন মাঠে অনুষ্ঠিত হবে?
0: মঙ্গলদৈ মাঠে হবে, মঙ্গলদৈ মাঠে।
1: তো হাইলাকান্দিতে অনুষ্ঠিত খেলাগুলো মোটামুটি জমে উঠেছিল?
0: হ্যাঁ, জমে উঠেছিল, ভালোই খেলা, লাস্ট মানে খেলা যে জিতবে ওই, মানে আমাদের হাইলাকান্দির পয়েন্ট ছিল 6 আর ওদের পয়েন্ট ছিল 4, কিন্তু খেলা না হওয়ার জন্য মানে এক এক হয়ে যায়, কিন্তু মানে আগের ওই ম্যাচটা যদি হতো, মানে 16 ওভার খেলা হওয়ার পরে বৃষ্টি এসেছে, তারপরে খেলা করানো সম্ভব হয়নি। ওদের 80 রানে 5 উইকেট ছিল, এখানে খেলা শেষ হয়েছে। কিন্তু ওরা যদি কার্বি আংলং যদি জিতে যেত, তাহলে আমাদের গ্রুপ থেকে কার্বি আংলং ছিল, ড্র হওয়ার জন্য আমাদের পয়েন্ট বেশি, ওই জন্য হাইলাকান্দি কোয়ালিফাই করে।
1: আচ্ছা, স্যার আবহাওয়াগত কারণেও অসুবিধার সম্মুখীন হতে?
0: হ্যাঁ, অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
1: হ্যাঁ, মাঠের অবস্থা মোটের উপর খেলার উপযোগী ছিল তখন?
0: মানে খেলার উপযোগী মানে করে, মানে রাত্রে এত বৃষ্টি দেয়, মানে 12টা 1টা আমাদের উপযোগী করা যায়, কিন্তু 20 ওভার খেলানো যায়, 21 ওভার খেলানো যায়, কিন্তু মানে দুটো ম্যাচ 3টা ম্যাচ হয়েছে এরকম 21 ওভারে, কিন্তু লাস্ট ম্যাচটা আর করানো যায়নি, এমন বৃষ্টি এসেছে আর করানো সম্ভব।
1: তবুও খেলাপ্রেমী বা বিশেষ করে ক্রিকেটের প্রেমী দর্শকরা উপস্থিত হয়েছে?
0: দর্শকরা ছিল, কিন্তু মানে ওই যে বললাম যে আমাদের বৃষ্টির জন্য ম্যাচ হবে কিনা, পুরো ম্যাচের জন্য একটু দর্শক সমাগম কম ছিল।
1: আচ্ছা, তো হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের আর কি কার্যসূচি আগামীতে?
0: এখন তো কোনো কার্যসূচি নেই, কারণ এখন তো আমাদের ক্লাবগুলো মানে ক্লাবগুলো খেলা হয়ে গেছে, কিন্তু এখন ডিস্ট্রিক্ট মানে যদি কোনো খেলা থাকে তাহলে তো এটা নিয়ে আমরা

0: আসতে হবে, এখন এখন আমার কোনো চিঠি পাইনি। একটা খবর আসছে যে 16 এটা হতে পারে এখন, কিন্তু মানে এটা পুরো শিওর কথা না, মানে খবর শুনেছি মানে 16টা হবে, ডেটটা এখনো কিছু ফিক্সড হয়নি।
1: বিশেষ করে মেয়েদের ক্রিকেট নিয়ে
0: মেয়েদের
1: কোনো,
0: ক্রিকেটের এখনো কোনো মানে আমরা কিছু পাইনি।
1: মেয়েদের ক্রিকেটের প্রস্তুতি মাঝে মধ্যে চলে
0: না
1: থাকে?
0: প্রস্তুতি ডেইলি চলছে, মাঝে মধ্যে না, মেয়েরা প্রত্যেক দিনে প্র্যাকটিস করছে, মানে যদি বৃষ্টি দেয় তাহলে তো করা যাচ্ছে না, ইনডোর এমন বৃষ্টি দেয় ইনডোরে ভিজে যায়, মানে মানে কোথা থেকে মানে মানে মানে বাধার সম্মুখীন হতে হচ্ছে, যার জন্য আমাদের মানে ফিল্ডে এখন সবকিছু করছে।
1: তো ক্রিকেটে আপনাদের নিজস্ব কোচ রয়েছেন?
0: হ্যাঁ, নিজস্ব কোচ আমাদের আলামান মজুমদার রয়েছেন, আমাদের অপি রয়েছেন, তারপরে আমাদের অরিন্দম দেব রয়েছেন, মানে এরা মানে কোচিং করাচ্ছেন আর কি।
1: তো মেয়েদের মধ্যে থেকে এখনো কোনো কোচ
0: না,
1: বেরিয়ে আসেনি?
0: মেয়েদের কাছে এখনো কোচ বাড়ি আসেনি।
1: তো প্রতিশ্রুতিমান খেলোয়াড় নিশ্চয়ই বেরিয়েছেন মেয়েদের মধ্যে?
0: হ্যাঁ, মেয়েদের মধ্যে আমাদের রেশমি সিনহা তো স্টেট খেলছে,
1: হুম হুম হুম
0: ও তো এখন স্টেটের ট্রায়ালে রয়েছে 20 দিন, এখন তো ও স্টেট খেলেছে, এবছরে খেলেছে, আগেও খেলেছে, এবছরে খেলেছে।
1: তো এবছর হয়তো কোনো সময় মেয়েদের একটা টুর্নামেন্ট
0: মেয়েদের
1: হতে পারে।
0: টুর্নামেন্ট করানোর জন্য আপনার, কিন্তু মানে এত ক্লাব গুলো পাওয়া যাচ্ছে না যে একটা টুর্নামেন্ট, মানে মেয়েরা মুষ্টিমেয় আসছে বুঝেছেন, যার জন্য আমাদের টুর্নামেন্ট করানোটা সম্ভব হচ্ছে না ক্লাব গুলোকে নিয়ে।
1: হুম হুম
0: এতগুলো ক্লাব নেই যে মানে মেয়েরা, ওরা মেয়েরা রিপ্রেজেন্ট করবে, এত ক্লাবে নেই, আর অত মানে মেলুকরা এতটা আসছে না মেয়ে প্লেয়ার যে কয়েকটা ক্লাবে গিয়ে ওরা খেলবে। মুষ্টিমেয় আসছে, যেটা দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট টিম হচ্ছে এরকম চলছে।
1: আর জেলার বিভিন্ন অঞ্চলে হয়তো আলাদা ভাবে ক্রিকেটের চলে থাকে।
0: না চলে থাকে, কিন্তু এখন তো আমাদের এখানে দেখুন বৃষ্টির মরশুম আছে, এখন ক্রিকেট খেলাটা এখন মানে সিজনটা এখন টাফ
1: হুম হুম হুম
0: আমাদের, আর খুব মানে খুব সম্ভবত অগাস্ট সেপ্টেম্বর মাসে আমাদের আবার সিজন আসবে, কিন্তু এখন খুব টাফ, এখন আমাদের এখানে খুব বৃষ্টি হয়ে থাকে, যার জন্য মানে ক্রিকেট খেলাটা খুব টাফ হয়।
1: আমাদের এলাকায় অগাস্ট সেপ্টেম্বর থেকেই ক্রিকেট মৌসুমের।
0: হ্যাঁ, সেপ্টেম্বর অগাস্টে হয় না, সেপ্টেম্বরে ধরেন শুরু হয়,
1: হুম
0: সেপ্টেম্বর মানে শুরু হয়।
1: না, তখন হয়তো ক্রিকেটের আলাদাভাবে ক্যালেন্ডার একটা প্রস্তুত করা
0: হ্যাঁ,
1: যাবে।
0: একটা প্রস্তুত করা যায়, যার জন্য আমরা মানে এই যে 3-4 মাস কিছুই করাতে পারি, তার জন্য ফুটবলটা মানে হয়ে যায়, ফুটবল টুর্নামেন্ট গুলো হয়ে যায়।
1: জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও ক্রিকেটের ব্যাপারে উৎসাহী রয়েছেন নিশ্চয়ই?
0: সবই উৎসাহী রয়েছেন, কিন্তু বরুণ দেবতার উপরে তো আমাদের কিছু করার থাকে না,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কারণ ক্রিকেটটা তো বৃষ্টিতে খেলা যায় না, ফুটবলটা খেলা যায় কিন্তু ক্রিকেটটা বৃষ্টিতে খেলা যায়।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: যার ধরুন এখানে মানে এখন মানে উপায় উপায় থাকলেও মানে ইচ্ছে থাকলে উপায় নেই।
1: হ্যাঁ হ্যাঁ এখন তো হয়তো হাইলাকান্দিতেও ফুটবল মৌসুম চলছে।
0: না, ফুটবল মৌসুম এখনো শুরু হয়নি, কিন্তু শুরু হয়ে যাবে।
1: হুম হুম হুম গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলে বা মেয়ে নিশ্চয়ই নতুন নতুন উঠে আসছেন খেলা
0: আসছে
1: দেখে?
0: আসছে, হ্যাঁ, যাদের ছেলেরা নতুন আছে ওরা কোচিং এ ঢুকেছে, কোচিং আমাদের ব্ল্যাক মার্ক ক্রিকেট একাডেমি আছে, ওইটাতে মানে সবার যারা নতুন নতুন আছে ওরা একাডেমিতে প্র্যাকটিস করছে,
1: হুম হুম হুম
0: যারা প্রতিশ্রুতিবান দেখা যাচ্ছে, প্রতিভা দেখা যাচ্ছে ওদের কোচে ওদেরকে সিলেক্ট করে রাখছে, যাতে আগামী ভবিষ্যতে ওরা ওদেরকে নিয়ে চলা যায়। এটা আচ্ছা, এখন দেখা যাক কি হবে
1: বিভিন্ন
0: ভবিষ্যৎ।
1: খেলার ব্যাপারে আপনারা
0: হ্যাঁ, আমাদের তো সব ব্যাপারে, কারণ আমাদের এই এই 28-29 ছিল মানে আমাদের অ্যাথলেটিক্স টুর্নামেন্ট, কিন্তু বৃষ্টির জন্য এই টুর্নামেন্ট আরো মানে নতুন ডেট পড়বে, যার জন্য আমাদের মানে বৃষ্টির জন্য এই অ্যাথলেটিক্স টুর্নামেন্ট করানো যায়,
1: টুর্নামেন্টের ডেট
0: ডেট 28-29 ছিল, কিন্তু এখন আবার নতুন একটু দিনগুলো ভালো দেখে মানে তো বৃষ্টির মধ্যে তো অ্যাথলেটিক গুলো করানো যায় না।
1: সম্ভব না।
0: না,
2: এদিকে শ্রীভূমি জেলার ফুটবলের অতীত বর্তমান পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ফুটবল খেলোয়াড় কমলেশ ভট্টাচার্য জানালেন,
3: ফুটবলের ব্যাপারটা দেখুন, ফুটবল যখন ফুটবল আর করিমগঞ্জ মানে বর্তমানে শ্রীভূমি এই দুটো সমার্থক হয়ে যায় অনেক সময়, কারণ এই জেলা থেকে এক সময় অনেক দিকপাল ফুটবলাররা বেরিয়েছে এবং

0: পৃথিবী ভারতবর্ষের বিভিন্ন মাঠে মাঠে দাপিয়ে বেরিয়েছে। যেরকম আমি দু একটা নাম বলবো, আপনারা জানেন যে সাধন দাস, এরপরে সতীশ দাস, পরে অরূপ দাস, দেবাশিস রায়, এই জাতীয় ফুটবলাররা পুরো ভারতবর্ষ কাঁপিয়েছে এক সময়, এবং বেশ প্রথিতযশা ফুটবলার হিসাবে এদের সুনাম ছিল এক সময়। এরা এই জেলা থেকেই খেলা শিখে গেছে এবং এই জেলা থেকেই বেরিয়ে গেছে। তার পরবর্তী সময়ে আমাদের বর্তমানে যিনি ফুটবলের সেক্রেটারি আছেন, আমাদের মৃণাল দাস, মৃণাল কান্তি দাস, উনিও সন্তোষ ট্রফি খেলেছেন, এবং পান্তু আমাদের বিশ্বজিৎ দাস, উনিও ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। এরা পরবর্তী সময়ে এরা ভালো ফুটবলার এবং এই জেলার থেকেই এরা বেরিয়ে গেছিলেন, এই জেলা থেকেই এরা উন্নতি করেছিলেন। তো বর্তমানে ফুটবল নিয়ে চর্চা হয়, একদম হয় না যে তা নয়, অন্যান্য খেলার মতন ফুটবল নিয়েও আজকাল খুব একটা একটা হচ্ছে চিন্তা। তো ডিএসএর উদ্যোগে কয়েকটা একাডেমিও চলছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, ভালো কথা, চলা তো উচিত, এবং রেগুলার এটার টুর্নামেন্টও হয় ডিএসএর আন্ডারে। কিন্তু একটা জায়গায় একটু খামতি রয়ে গেছে বলে আমিও মনে করি, যে ফুটবলটা দেখুন আসলে যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, তো বডি কন্ট্যাক্ট গেমে শক্তির ব্যাপারটা, শারীরিক বলের ব্যাপারটা চলে আসে। তো ন্যাচারালি শারীরিক বলের দিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে গ্রামেগঞ্জে যারা ছেলেমেয়েরা আছে তাদের শারীরিক বল একটু বেটার হয়, এবং এরা গ্রামেগঞ্জে খোলা মাঠে খোলা বেয়ার ফুটেড খেলছে, যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এরা সুযোগের অভাবে ডিস্ট্রিক্টে জেলায় আসতে পারছে না এবং প্রত্যন্ত অঞ্চলে পড়ে রয়েছে এরা, এবং ধীরে ধীরে এদের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি ফুটবলের ক্ষেত্রে গ্রামেগঞ্জে গিয়ে একটা টিম করে, ক্লিনিক করে, বাছাই করে এনে এই গ্রামেগঞ্জের ছেলেদেরকে যদি উপযুক্ত ট্রেনিং এবং দেওয়া হয়, উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার এদেরকে দেওয়া হয়, আবারও অনেক দেবাশিস রায় এই জেলা থেকে বেরোবে, আবারও সতীশ দাস বেরোবেন, আবারও সাধন দাস অনেক বেরোবেন বলে আমি বিশ্বাস করি। দরকার শুধু একটু মনঃসংযোগের।
1: তো সেক্ষেত্রে এই যে গ্রামের ছেলের কথা বললেন বা আমাদের শহরের অঞ্চলের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখন মোবাইল এডিক্টেড হয়ে গেছে, স্কুল পড়ুয়া বিশেষ করে। তো সেখানে এদের এই মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য মানে খেলার দিকে এদের ঝুঁক নেওয়ার মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন?
0: হ্যাঁ দেখুন, এটা সত্যি কথা আপনার। আমি যদিও ভলিবলের ম্যানেজার ছিলাম, কিন্তু আমি বিগত 22 বছর আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আম্পায়ার, ক্রিকেটের আম্পায়ার, এবং আমি 2 বছর চুটিয়ে ক্রিকেট খেলেছি অভিযাত্রিক ক্লাবের হয়ে, প্রথম ফার্স্ট ডিভিশন লিগে, তারপরে আম্পায়ারিংয়ে নেমেছি, তারপর আসাম ক্রিকেটের স্কোরার হয়েছি, আসাম ক্রিকেটের স্কোরার পাস করেছি, এবং বিসিসিআই ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও আমার রয়েছে আমার ঝুলিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, বা অন্যান্য যে কোনো খেলা বলুন, বর্তমানে ছেলেরা যারা টিনেজার্স এদেরকে মাঠমুখো করা বড় কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মোবাইল এডিকশন একটা বিরাট ব্যাপার, তার মধ্যে আরও সমাজের নানান প্রলোভন আছে যেটা আমাদের সময় ছিল না। অনেকগুলো ইজিলি অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে সেগুলো কখনোই ভালো হতে পারে না, ইজিলি অ্যাভেলেবল কোনো কখনোই ভালো জিনিস হয় না, কারণ ভালো জিনিস খুব কষ্ট করে পেতে হয়। ইজিলি অ্যাভেলেবলদের দিকে এটা মানুষের চরিত্র যে সেদিকে মনটা যায়, এবং ছেলেমেয়েদের সেই দিকেই যেন চলে যাচ্ছে। আমরা খুব কম দেখতে পাচ্ছি যে সেই ইন্টারেস্টটা সকাল হলেই ব্যাট বল নিয়ে হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি মোবাইল নিয়ে বসে আছে কোথাও, বা ধরুন রেস্টুরেন্টে বসে আড্ডা হচ্ছে, এটা ভালো নয়, এটা সুন্দর হচ্ছে না জিনিসটা, এটা সমাজের জন্য মঙ্গল হচ্ছে না আমার মনে হয়। এগুলো এখন দায়িত্ব কিন্তু বড়দেরই, আমাদের মতন যারা আছেন আমাদের সকলেরই দায়িত্ব যে এদেরকে এই মাঠের ব্যাপারটা বুঝিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়া, কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা স্থির করা, এবং এই পরিকল্পনা করে এদেরকে আস্তে আস্তে এই মোবাইল অ্যাডিকশন থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে যাওয়া। কষ্টকর, এটা মুখের কথা যদিও খুবই কষ্ট।

0: কষ্টকর ব্যাপার, কারণ এডিকশান তো একবারে চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো থেকে বেরিয়ে এসে যদি এদেরকে নিয়ে আসতে হয় তাহলে কষ্ট করতে হবে। সেই আবার অভিভাবক এবং খেলাধুলার সঙ্গে জড়িত যারা আছেন, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারের তরফ থেকে যারা জেলা ক্রীড়া আধিকারিকরা আছেন, তাদেরও এই এটা নিয়ে আমি মনে করি চিন্তা করা উচিত, কীভাবে এদেরকে মাঠে নিয়ে আসা যায়, কীভাবে এদেরকে আবার খেলার জগতে ফিরিয়ে আনা যায়, এই মোবাইল থেকে বের করে, রেস্টুরেন্ট কালচার থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে আসা যায়, এটা করা উচিত আমার মনে হয়। সকলে মিলে করলে কেন হবে না, নিশ্চয়ই হবে, অন্যান্য দেশে তো হচ্ছে, আমাদের দেশেও এটা নিশ্চয়ই হবে।
1: আগে আমরা দেখেছি যে সিবুমি জেলার, মানে অতীতে করিমগঞ্জ জেলাতে, জেলার গ্রামাঞ্চলে শহরাঞ্চলে যেগুলো স্কুল ছিল সেখানে একটা ফুটবল প্রতিযোগিতা হতো, তো আজ এই খেলাগুলো কিন্তু প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে মানে এই খেলাগুলোকে কীভাবে আবার এগিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে আপনার কী মত?
0: হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আমাদের টুর্নামেন্ট হতো, বড় বড় টুর্নামেন্ট হতো আমাদের জেলাতেই, আরকে জৈন নামের একটি বিশাল ফুটবল টুর্নামেন্ট হতো, যেটাতে দেশের এবং বিদেশের, বাংলাদেশ থেকে বিভিন্ন ভালো ভালো দল আসতো, পার্টিসিপেট করতো। এক সময় ছিল, কিন্তু আই থিঙ্ক 1994 পরে এটা আর অনুষ্ঠিত হয়নি, এরপর আর হলো না কেন তাও আমি জানি না, বা আদৌ হবে কি না সেটাও আমি জানি না, কিন্তু এই রকম টুর্নামেন্টের দরকার খুব বেশি করে আছে আমি মনে করি, কারণ এতে এক্সপোজারটা হয়। দেখুন, যদিও এটা ইন্টারনেটের যুগ, অনেকেই বিদেশি খেলা হোক বা বিদেশি কোচিং হোক, অনেকে দেখছে যাদের ইন্টারেস্ট আছে, কিন্তু দেখা আর প্র্যাকটিক্যালি করার মধ্যে অনেক তফাত। যদি আমরা এখানে এই যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়, এদের সঙ্গে যখন আমাদের লোকাল দলেরা খেলবে, তখন এই যে কম্পিটিটিভ মনোভাবটা ওদের মধ্যে আসবে, বা যে যে চ্যালেঞ্জগুলি ওরা ফেস করবে সেটা ওরা প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করতে পারবে, কীভাবে কী টেকনিকে ফুটবলটা খেলা হচ্ছে, কোন ফরমেশনে বর্তমান ফুটবল চলছে, ফরমেশনটা কী হওয়া উচিত, হলে কতখানি মান উন্নয়ন হবে দলের, এইগুলি জিনিস এরা এই এক্সপোজার পাবে যদি আমাদের বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হতো আমাদের জেলায় আগে, হতো ইদানিংকালে, যেভাবে আপনাকে বললাম যে 1994 থেকে আর কে জৈনও বন্ধ আছে এবং বড় ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট খুব একটা হয়নি, তবে লাস্ট দুবছর দুটি টিম এসেছিল বেশ কবছর আগে, আমি লোকাল ম্যানেজার ছিলাম এই জন্য আমার মনে পড়ছে। একবার বাংলাদেশকে আনা হয়েছিল, বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং বোধ হয়, আর একটা বোধ হয় আইজলের একটা টিমকে এনে এখানে খেলানো হয়েছিল। যথেষ্ট ভালো খেলেছে ওরা এবং লোকাল যারা ফুটবলার্সরা আছে, বাচ্চারা, ওরা দেখেছে ওদের উন্নতি হয়েছে, ওরা শিখেছে অনেক কিছু ওদের কাছ থেকে। এই জাতীয় জিনিস হওয়া উচিত, হলে তো বললাম তো এটা যখনই ইন্টারাকশন হবে, আমাদের যেরকম আগে ছিল স্কুলে এক্সপোজার টোর ছিল, আমরা এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, আরেক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, ওখানে খেলা, এগুলো ছিল। এগুলো কারণ কিছু না, কারণ হলো একে অন্যের যে গুণাবলীগুলি সেগুলি অ্যাডপ্ট করা, কী গুণ আছে ওদের, কী করছে সেটা আরেকটা দল আরেকটা স্কুল এটাকে নিচ্ছে, এটা তো কত ভালো কথা। তো শেষে এটাই ব্যাপার যে এই চিন্তাগুলো অভিভাবক এবং যারা জড়িত আছেন খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে, তাদের এগুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, কারণ সময়টা ভালো যাচ্ছে না খেলাধুলার। খেলাধুলা যেন সেকেন্ডারি হয়ে দাঁড়িয়েছে, যেটা প্রাইমারি হওয়া উচিত ছিল। তো খেলাধুলা নিয়ে কিছু হয় না, এই মনোভাবটা এখনও বাবা মায়েদের মধ্যে রয়ে গেছে, যেটা থেকে বেরিয়ে আসতে হবে। খেলাধুলা নিয়েও অনেক কিছু হয়, এটাই অভিভাবকদের বুঝতে হবে, যে একটা ছেলেকে যদি সেই মতন সেই মানের খেলা শেখানো যায় তাহলে যথেষ্ট উন্নতি করতে পারে ও জীবনে, খেলা নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমাদের অভিভাবকদেরও চিন্তা করতে হবে। হচ্ছে, হচ্ছে না একদম তা নয়, আজকালকার অভিভাবকরা অনেকটা বিপরীতধর্মী চিন্তা করছেন, ভালো লাগছে দেখে, অনেকেই বিপরীতধর্মী চিন্তা করছেন, খেলা হোক বা অন্যান্য হোক। আজকে আমাদের অঞ্চলে দেখুন কোনো বাবা মা চিন্তা করতে পারতো না যে তার ছেলেকে ফ্যাশন ডিজাইনার বানাবে, কিন্তু আজকাল তো বানাচ্ছে, পাঠাচ্ছে। সেইভাবেই একটা বাবা মা চিন্তা করে না কেন যে আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো, আমি আমার ছেলেকে একটা ভলিবল প্লেয়ার বানাবো, আমি একটা আমার ছেলেকে ক্রিকেটার বানাবো। এই চিন্তাধারা প্রত্যেকটা বাবা মার মধ্যে থাকলে উঠে আসবেই, 10 জন খেললে 2 জন বেরিয়ে আসবেই যারা জাতীয় স্তরে দাপিয়ে বেড়াবে।
1: তবে গেম টিচার ছিল আগে প্রত্যেকটা স্কুলে, কিন্তু একটা গেম টিচার ছিলেন, বর্তমানে কিন্তু গেম টিচার নেই, কোনো স্কুলেই

0: আমি যতটুকু জানি, তো সেক্ষেত্রে এটা কি একটা অন্তরায় বলে মনে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে?
1: বিশাল অন্তরায়, একদম সত্য কথা। এটা খুব দুর্ভাগ্যজনক যে একসময় আমাদের স্কুলে স্পোর্টস টিচার ছিলেন, যাদেরকে বা ফিজিক্যাল বলা হতো, পিটিআই এরকম ছিলেন। আমাদের অনেক কথিত যারা পিটিআই আমাদের ডিস্ট্রিক্টে আছেন, যারা রিটায়ার করেছেন, কিন্তু জানি না কোন এক অজানা কারণে বর্তমানে এই রিক্রুটমেন্ট আর হয় না। ফিজিক্যাল এডুকেশনের দিকে কোনো রিক্রুটমেন্ট নেই গভর্নমেন্টের। এডুকেশনের ক্ষেত্রে রয়ে গেছে কলেজে, কিন্তু প্রাইভেট কলেজেস তারা তাদের মতো করে করছে, কিন্তু সরকারি স্তরে অ্যাপয়েন্টমেন্ট একেবারেই বন্ধ। কেন বন্ধ আমি জানি না। এই ব্যাপারটা যদি করা হয়, আবার একটা স্পোর্টস টিচারকে যদি ডেডিকেটেড স্পোর্টস টিচার একটা স্কুলে দেওয়া হয়, তাহলে সেই স্কুলের খেলাধুলার মান উন্নত হতে বাধ্য। তখন উনি ডেডিকেটেড ওয়েতে বাঁচবেন, প্লেয়ার্সদের বের করে আনবেন, প্লেয়ার্সদের দেখবেন কে কি খেলা পারছে, কে কি খেলাতে পারদর্শী, সেটা উনি বেছে বেছে বের করতে পারবেন, এবং দিনের শেষে লাভ হবে, জেলারই লাভ হবে, এরা বেরিয়ে আসবে। এটা খুবই দরকারি জিনিস আপনি বলেছেন, যেটা যে একটা স্পোর্টস টিচার প্রত্যেকটা স্কুলে দেওয়া অত্যন্ত নেসেসারি আমি মনে করি এটা, অ্যান্ড গভর্নমেন্ট শুড থিঙ্ক ওভার ইট। এটা আবার থেকে করা হোক, পিটিআই দেওয়া হোক, আর এটা একটা ভালো পদক্ষেপ হবে আমি মনে করি।
0: এবং এতে মানসিকতা গড়ে উঠবে বলে আপনি মনে করছেন?
1: নিশ্চয়ই মানসিকতা গড়ে উঠবে,
0: পড়াশোনার সাথে।
1: হ্যাঁ, পড়াশোনার সাথে মানসিকতা গড়ে উঠবে। কারণ দেখুন, খেলাধুলা, দেখুন স্বামীজি বলতেন যে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার আর একটা ফুটবল যদি সামনে রাখা হয়, তাহলে আমি ফুটবলটাকেই আগে তুলে নেব। কারণ দেখুন, শারীরিক সক্ষমতা থাকলে পড়াশোনাও হবে, আর খেলাধুলা তো ইন্টার্ন একটা মানসিকভাবে একটা ছেলে মেয়েকে উন্নত করে। ওর মস্তিষ্কে নানান রকমের উন্নতি হয়, মস্তিষ্কের উন্নতি হয়, চিন্তাধারা ভালো থাকে। খেলাধুলার মাঠে গেলে চিন্তাধারা ভালো থাকে। আমরা ছোটবেলা বলতাম যে ছেলে মাঠে যায় সে ছেলে অন্য কোনো বাজে চিন্তার দিকে যায় না। এটা কত বড় কথা, সত্যি কথা তো। একটা ছেলে যখন খেলাধুলা নিয়ে থাকবে বা একটা মেয়ে যখন খেলাধুলা নিয়ে থাকবে, ওর কাছে অন্য কোনো চিন্তা করার স্কোপ থাকবে না। এটা তো খুবই ভালো দিক। তো এটা তো সত্যি কথা, দিলে মানসিকতারও পরিবর্তন হবে, পড়াশোনারও উন্নতি হবে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনারও উন্নতি হবে। ঠিক কথা বলেছেন আপনি, এটা দেওয়া উচিত। স্পোর্টস টিচার একজন খুবই দরকারি জিনিস আমি মনে করি প্রত্যেকটা স্কুল কলেজে,
0: এবং তখনই এই জেলার খেলার উন্নতি ঘটবে বলে মনে করছে।
1: একমাত্র তখনই এই জেলার উন্নতি ঘটবে, কারণ খেলাধুলা তো ওই তো বললাম আপনাকে, তৃণমূল স্তর থেকে বেছে এনে বা খেলা আলটিমেটলি গিয়ে একটা দল বেরোয়, একটা ভালো প্লেয়ার বেরোয়। তৃণমূল স্তর মানে স্কুল। সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, খেলার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয়, তাহলে জেলার ইনফ্রাস্ট্রাকচার ভালো হতে বাধ্য। কিন্তু যদি তৃণমূল স্তরে এই গণ্ডগোল থাকে, তাহলে তো সামনে গিয়ে আর কোনো ভালো জিনিসের আমরা অপেক্ষা করতে আশা করতে পারি না, কারণ হবে না। এটা তৃণমূল স্তর থেকেই দেখতে হবে। তো স্কুল এটার জন্য তো বেস্ট প্লেস আমি মনে করি। স্কুল লেভেল থেকে একটা টিচার যদি ডেডিকেটেড হয়েতে ছেলে মেয়েদের ট্রেনিং দেন, দ্যাট উড বি মাচ বেটার আমি মনে করি।
0: তো এতে সুস্থ একটা প্রজন্ম বেরিয়ে আসবে আগামীতে?
1: অবশ্যই একটা সুস্থ প্রজন্ম বেরিয়ে আসবে, একটা ভালো প্রজন্ম বেরিয়ে আসবে, যাদের চিন্তাধারা অনেক উন্নত হবে, যারা সমাজের ভালো মানুষ হবে এবং ভালো দিকটা চিন্তা করবে, দেশের মঙ্গল হবে আলটিমেটলি। নিশ্চয়ই, এটা তো সত্যি কথা।

শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।

0: आए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন ঠুমরি শুনবেন মধুবন্তী সরকারের কণ্ঠে রাগ মাঝ খামাজ।

0: is a reflection of the feelings of millions of people in the country and an unbroken pledge of justice. He outlined that if there is a terrorist attack on India, a fitting reply will be given.
1: ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है. पूरी दुनिया ने इस प्रतिज्ञा को परिणाम में बदलते देखा. भारत की सेनाओं ने पाकिस्तान में आतंक के ठिकानों पर उनके ट्रेनिंग सेंटर्स पर सटीक प्रहार किया. आतंकियों ने सपने में भी नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है. लेकिन जब देश एकजुट होता है, राष्ट्र सर्वोपरि होता है, तो फौलादी फैसले लिए जाते हैं.
0: He added that water and blood cannot flow together.
2: भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहेंगे. अब देशवासियों को भली भांति पता चला है कि सिंधु का समझौता इतना अन्यायपूर्ण है, कितना एक तरफा है.
0: He stated that if there are talks with Pakistan, it will be only on terrorism. Prime Minister said,
1: Operation Sindoor jari hai. Pakistan ne dusahas ki agar kalpana ki, to use karara jawab diya jayega.
3: On the first anniversary of Operation Sindoor, you were listening to a special program on India's firm response against terrorism and unparalleled valor of Indian Armed Forces. This program was produced and presented by the News Services Division of Akashvani.
4: Spotlight.
5: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन. कहानी नहीं बदली, स्टाइल गया है बदल. जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल.
6: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री.
7: আকাশবাণী শিলচর. আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং এফএম 102.3 মেগাহার্জে. শুরু হচ্ছে সাহিত্যের অনুষ্ঠান সৃজন.
8: সাহিত্যের অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই অঞ্চলের একজন বিশিষ্ট কবি বিজয় কুমার ভট্টাচার্য. আজকে অনুষ্ঠানে স্বরচিত কিছু কবিতা পড়ে শোনাবেন. বিজয় কুমার ভট্টাচার্য 80-এর দশকের শুরু থেকেই বরাক উপত্যকার তথা উত্তর পূর্বাঞ্চলের বাংলা কবিতার ভুবনে একটি উজ্জ্বল নাম. জন্ম 1959 ইংরেজির 27 জুলাই. পঞ্চম শ্রেণীতে যখন পড়েন তখন শিলচর থেকে প্রকাশিত প্রান্তজ্যোতি পত্রিকায় তার প্রথম কবিতা ভুরের কোহেলা সুকান্ত প্রকাশিত হয়। বিজয়ের এ পর্যন্ত 11টি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে। প্রথম কবিতা সংকলন পুরে পুরে স্বর্ণ হোক সম্মিলিত পাপ 1984 প্রথম প্রকাশিত হয়। তার পরেরগুলো হচ্ছে আমার কণ্ঠস্বর, সন্দীপ দ্বীপের গল্প, তোমাকে নিয়েই অবশেষে, সুখ দুঃখের কবিতা, ধর্ম সংকট, হে আমার দর্পণে বিম্বিত মুখ, আলোর শৈশব, নীল পাহাড়ের গল্প, গল্পের শেষ পর্ব এবং অসংলগ্ন ছিন্ন কথামালা। এছাড়াও তার তিনটি নিবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে। এগুলি হল সাম্রাজ্যের খোঁজে নিরন্তর, ভাষা সংগ্রামের উৎস সন্ধানে এবং অন্যান্য, এবং 19-এর খোঁজে, কিছু সংবাদ, কিছু প্রতিবেদন। আজকে অনুষ্ঠানে প্রথমেই বিজয় কুমার ভট্টাচার্য স্বরচিত কবিতা আমাদের পড়ে শোনাচ্ছেন।
9: আমার প্রথম কবিতাটির নাম অতসী কথা। অর্পণের কবিতা বা কবিতা

মতো কিছু লেখা পড়ে একা একা কান্না পায় অতসীর, অর্পণ জানে না তার লেখা পড়ে কে কবে কেঁদেছে মনে নেই তার। তবে কবি কালীকুসুম চৌধুরী এবং অনুজ প্রতিম কবি বিমলের যে কান্না পেত তা অর্পণ ভুলে কি করে। এ দুজন এখন প্রয়াত, অর্পণের পুরো নাম সমর্পণ, সে নামের থেকে সম শব্দটি উঠিয়ে নিয়েছে অর্পণ। তার মতে সমর্পণ নামটা বড্ড শেখালে, তাছাড়া সম বা সমান্তরাল বলেও কিছু নেই তার। বিমল তো ছিল জলে জলময় চাতলা হাওরের আপন ভোলা কবি, তাদের পুণ্যস্মৃতিতে কবিতা এবং নিবন্ধ লিখেছে অর্পণ। কুসুমদা ছিলেন ষাটের দশকের কবি, বরাকের প্রথম অনুগল্পকার। অর্পণ জানে অতস বাজায় ভালো দুহাতে সিনথেসাইজার, গান গায় মাঝে মাঝে, অথচ বছর কয়েক থেকে দুরন্ত ক্যান্সারে গলাটা নষ্ট হয়ে গেছে অতসীর। ক্যান্সার করে করে খায় তাকে প্রতিদিন প্রতিরাত, কেমো সহ কত না থেরাপি হলো, নেই নিরাময়, এখন অদেখা ঈশ্বর ভরসা। অনেকটা পাল্টে গেছে অতসীর আগের চেহারা, আয়নাকে বড় ভয় হয় তার, দর্পণ মিথ্যা বলে না। নিশ্চিত মৃত্যুর দিকে যে যাচ্ছে অতসী নিজেই বুঝতে পারে। কে চায় সহজে মৃত্যু অসময়ে? কেউ না চায় না, অতসীও হিমানি শীতল মরণের বিপরীতে চায় বাঁচার উষ্ণতা। একটি পাখির মতো ডানায় কাঁপাতে চায় সারাটা আকাশ, প্রাণ ভরে নিতে চায় রজনীগন্ধার ঘ্রাণ। এই ফুল তার খুব প্রিয়, যেমন গোলাপ বা চন্দ্রমল্লিকা। অর্পণ অতসীকে শোনায় যখন তখন নির্ভয়ের হাজার কবিতা। এরকম একজন একনিষ্ঠ শ্রোতা পাওয়াটা যে ভার, কে আর কবিতা শোনে বলো আজকাল? অধিকাংশ লোক বলে অকাজের কাজ নাকি শুধুই কবিতা লেখা। অতসী স্বতন্ত্র, সে শুধু শোনে না, ধরে দেয় শুদ্ধাশুদ্ধ সব। কখনো বা শব্দে শব্দে অনর্থক রাগ প্রকাশ না করারও পরামর্শ দেয়। বেশ ভালো লাগে তার এভাবে অর্পণ কখন যে হয়ে যায় অতসীর যাপন কোথার এক রূপকার, নিজেই জানে না। এরকম একদিন বলছে অতসী, না অর্পণ, আমি যা বুঝাতে চাই এখনো তা করতে পারোনি তুমি কবিতায়, নিবিড় বাংময়। তুমি যদি আমাকেই ফুটাতে না পারো থাকবে কি কবি পরিচয়? সে সময় অতসীর চোখে মুখে কি এক অদ্ভুত বিষণ্ণতা দেখেছে অর্পণ। অতসী বলেছে, আমার যে ইচ্ছে করে অলস বিকেলে ঝুল বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা, সর্বশেষ রশ্মিটুকু কিরকম মেলায় পশ্চিমে সেই দৃশ্য দেখা, অথবা উষার সিঁদুর মাখা ভোর দেখতে বড় লোভ হয়, গায়ে মেখে নিতে ইচ্ছে করে ভোরের রোদ্দুর, অথচ তা হয় না আমার, দুরন্ত ক্যান্সার আমাকে রেখেছে ঘর কুনো করে। ইচ্ছে করে হিম হিম শীতে একা দাঁড়িয়ে থাকলে কেউ আমায় জড়িয়ে দেবে পশমের রঙিন চাদর, কোথাও বেড়াতে গেলে মনে হয় কোনো বলিষ্ঠ কাঁধের পর মাথা রেখে শুই, চলতে থাকুক চার চাকা ছয় চাকা গাড়ি, শৈশবের এই একা গাড়িটির মতো একটি স্বপ্নের জন্যে আমি সাগর পেরুতে পারি, বুঝেছ অর্পণ? যে ভুল করেছি আমি ফ্রক পরা বালিকা বেলায়, সেসব ভুলকে ফুলের মতো ফোটাবে সময়, ভেবেছি যে এতদিন প্রতিটি মুহূর্ত প্রতীক্ষায় থাকতে থাকতে আমি এখন উত্তর পঞ্চাশ। বসন্ত ঋতুটা কবে আসে কবে যায় মনেও থাকে না, কোকিলের কুহুতান বিষবত লাগে দুই কানে, সর্বনাশ আজও পিছু টানছে আমাকে। অর্পণ ভালোই জানে অতসী বাঁচতে চায় শুধু তার দুইটি সন্তান বুকে চেপে, এক মেয়ে এক ছেলে। তারা আজ পরিণত বয়সে তরুণ তরুণীর, তাদের প্রাসাদের সমতুল বাড়ি আছে, বিলাসী গাড়িও, বাড়িটির সাজানো গোছানো সংসারের সব আছে, শুধু নেই ঘর। এ বাড়িতে অতসী নিজেকে ভাবে দামি ফার্নিচার, প্রাণহীন শাল অথবা সেগুন কাঠ, ড্রয়িং রুমের এক আকর্ষণ অতসী এখন। যে ফুলের ফুল হবার কথা ছিল তার সাথে দুস্তর দূরত্ব গড়েছে সময়, অথচ অতসী একদিন দুঃসাহসে পার হয়েছিল অজানা অদেখা কোনো এক সম্পর্কের সেতু, বলা যায় প্রায় একা একা। এ যেন বাঁশিটি শুনে রাই কিশোরীর ঘর ছেড়ে আসা, একদিন এরকম সেতু পার হয়ে কাছাকাছি এসেছিল দুইটি হৃদয়। আজকাল অতসীর হৃৎপিণ্ড আছে শুধু, হৃদয় খেয়েছে কবে সেই সময় শকুন। জীর্ণ শাকো ছুঁয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটি আজ আর নদী নয়, নদী হয়ে গেছে এক স্তব্ধ বালুচর। নাম ধরে কেউ তাকে ডাকে না সুদীর্ঘকাল, নামটাও ভুলতে বসেছে এখন অতসী। সে গল্প ভালো লিখতে জানে, অর্পণের কাছে একথাও জানা নয়। অতসী তবুও বলে, অর্পণ লেখো না আমাকে নিয়ে, অন্তত তুমি কিছু আমার মতন বাংলার হাজারো অতসী নিয়ে, ধনী বা গরিব আমরা সবাই
তিল তিল করে

হয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি শরীরে ও মনে। আমি যে পারি না, নারী নয় আমাদের কথা লেখো মানবীর। অর্পণ শুনেছে আজ আর নাকি আগের মতো বাজে না সিনথেসাইজার, গুটিয়ে নিয়েছে অতসী দুহাত। দুঃখ হয় অর্পণের অতসীকে ফোন করে, অতসী জবাবে বলে কি লাভ অর্পণ, সিনথেসাইজার আমার কি বেদনার ক্ষত মুছে দেবে, তার চেয়ে এই আছি, বেশ আছি, ভালো। অর্পণ বুঝতে পারে এক আকাশ মেঘ পুঞ্জীভূত হচ্ছে ঈশানে, এখন নামবে বৃষ্টি। ততক্ষণে লেখা হয়ে যায় অর্পণের নতুন কবিতা অতসীর ছোট্ট আত্মকথা। আমার এবারের কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের পুণ্যস্মৃতিতে। এটা আমরা সবাই জানি যে শক্তি চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা হচ্ছে বাঘ। তো শক্তি চট্টোপাধ্যায় বাঘ লিখেছেন, আমি তার পদাঙ্ক অনুসরণ করে, অনুকরণ করে নয়, তার পদাঙ্ক অনুসরণ করে আমি বাঘিনী সিরিজে চারটি কবিতা লিখেছি। এখন প্রথম কবিতাটি পড়ছি, কবিতাটির নাম বাঘিনী। জানি না কদ্দূর যাব জানে তা বাঘিনী, শীতের সময় নাকি মেঘলা দুপুরে সে আমায় ইশারায় বলে আমি তোকে চিনি, চল না একটু ঘুরে আসি দূরে। পায়ে কোনো শব্দ নেই বেড়ালের মতো, বাঘিনী আমাকে না আনে পাহাড়ি গুহায়, অরণ্যের মায়াবিনী লাজে অবনত বলে চুপি চুপি খেলা শুরু করা যায়। অথচ আমার ইচ্ছে বাঘিনী আমাকে আছড়ে খামড়ে খাক, যেমন মাংসাসী দুই পাটি দাঁত হিংস্র নখ বলে যাকে, কত না যন্ত্রণা সুখ আমি ভালোবাসি। ধীরে ধীরে শুরু হয় সুহাগ আদর, বাঘিনীর নম্র বুকে গুজে রাখি মুখ, অমৃত সমান সুধা দুধের সাগর আমাকে নির্বিষ করে অসুখ বিসুখ। প্রতিদিন প্রতিরাত সমুদ্র মন্থন, সব হলাহল পান আমি একা করি, বাঘিনী পার্বতী সেজে মুখে দেয় স্তন, ভালোবাসা হয়ে ওঠে শঙ্কর শঙ্করী। সংলাপ কিছু মুহূর্তের। তুমি এত রাগ করো কেন? রাগ নয় অভিমান, অভিমান যদি হয় নেই কেন গান, থাকবে কিভাবে মেঘ নেই কোথাও আকাশে, গানের সঙ্গে মেঘের কি সম্পর্ক বলতো, মেঘ না হলে পাখা মেলে কি মনের ময়ূর, আরে ময়ূর তো পাখা মেলে বনে, বনটাই মন তাও কি জানো না, বুঝি না বাপু তোমার এমন কথা, না বুঝো তো ক্ষতি নেই, ময়ূর পেখম মেলে বিজন বনেই। যাক আর কোনো অভিমান নয়, কবিতায় কবিতায় সুরারূপে ধরো গান গান গান, শুধু গান গান হবে, আগে তো ভাঙুন সব অভিমান, ভাঙবে কি করে, তুমি যদি একবার হাসো তাহলে হবেটা কি, বোঝা যাবে তুমি আর রাগ করে নেই, তা যদি না হয় অভিমান আরো বেশি হবে পাষাণ পাথর, এত অভিমান, হ্যাঁ এসো পাশে বসো, কি হবে তাহলে, সব কিছু হয়ে যাবে জল, তখন সুরের লহরি ঢেউ তুলে যাবে অনর্গল, কি করবে তখন, জড়াবো তোমাকে, এরপর তোমার শরীরে সেতারের তারে উঠবে ঝংকার, সেতারের তার সবগুলি ছেঁড়া, শরীরে কি নেই এতটুকু অনুভূতি, মানে স্পর্শ কাতরতা নেই, ছিল একদিন, কোথায় সেসব অনুভব অনুভূতিগুলি, মরে গিয়ে হয়েছে ফসিল, তবুও তো এখনো আকাশ দেখো নীল, দেখো কিনা আর কিছু, তারা মানে দু চোখের তারা, কি খুঁজো দুই চোখের তারায় আলো, আলো কোথাকার প্রথম ভোরের, আর কিছু নিজেকেই খুঁজি সে আলোয়, পেয়েছো নিজেকে না পাইনি এখনো, পাবো বলে ভাবো ভাবি, এই ভাবনা লেখায় কবিতা, কবিতা লিখে কি লাভ, লাভ ক্ষতি তো জানি না, এ যে এক অলৌকিক জলযানে ভ্রমণের আশ্চর্য আনন্দ কুড়ানো, আমাকে নিয়েও লেখো, লিখি, লিখেছো গদ্দুর বহুকাল থেকে, ভালো, বাহ এই প্রতিক্রিয়া, এর বেশি আর কি বলার আছে আমার বলতো দেখি, ঠিক আচ্ছা তোমার কি কোনো দুঃখবোধ আছে, দুঃখ টুক্ক আছে, নেই, তবে কার পরে এত অভিমান নিজের অপর, কেন জানি না, তবে কি আমার মতো করে ভেবে নিতে পারি, ভাবতেও পারো, মনে হয় তুমি যা চাও তা পাও না বলেই এত অভিমান, ঠিক তাই, আচ্ছা এবার তাকাও আমার দিকে, আর কোনো অভিমান নয়, পূর্ণতা পাবে আজ থেকে তোমার শূন্যতা, সত্যি, হ্যাঁ তিন সত্যি, ঠিক বলেছ তো, উত্তরের এই ধ্রুব তারাটির মতো, ধ্রুব তারা কিনা জানি না, তবে আমার নিজের চোখের তারার মতো, ঠিক আছে। একসময় শেষ হয় এরকম নিবিড় সংলাপ, এই আলাপনে সাক্ষী শুধু আকাশ বাতাস নদী জল আর বনাঞ্চল ঘেরা ওই দূরের নীলিমা, এগোয় দুজন আরো মুখোমুখি হয় কমলা কেয়ার মতো দুই জোড়া ঠোঁটে, চুময়ে চুময়ে ঘটে বিস্ফোরণ।

0: বনে বনে ওঠে ঝড়, মেঘে মেঘে ছেয়ে যায় সমস্ত আকাশ, বনে মনে ময়ূরকে দেখে পাখা মেলে বিষণ্ন ময়ূর। আর কোনো অভিমান নেই, পাথর ভাঙার শব্দ শুধু চারপাশে ঝর্ণা জ্বলে পাখির কুজনে। বনে মন বনে মন বনে মন সুনির্জন হয়েছে মুখর, অভিমান ভেঙে হয় গান শুধু গান, পুনরায় গান শোনার বাসনা নিয়ে সংলাপের প্রবেশ প্রস্থান। 1996 সালের 16 মার্চ বিষ্ণুপ্রিয় মণিপুরী ভাষার দাবিতে কলকলিঘাটে পুলিশের গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন সুদেষ্ণা সিনহা, তার স্মৃতিতে এটি আমার দ্বিতীয় কবিতা। সুদেষ্ণা তোমাকে, সুদেষ্ণা যথার্থ তুমি কমলার সহোদরা, আমরা পারিনি কেউ তোমার মতন হতে, আমাদের গ্রাস করে সহজে মৃত্যু জরা, কি করে সামিল হই তোমার সাহসী পূর্ণ ব্রতে। কমলা যাবার পর আর কতবার এ বরাক সুরমার চোখে ঝরেছিল জল, তরুণ এগিয়ে যায় তরুণীর জানালা দুয়ার, কেন যে বন্ধ থাকে বুঝি না কেবল। 60-এর দশক শেষে তুমি অতঃপর 80-90-এ ঘর ছেড়ে এসেছ সুদেষ্ণা, তোমার মুখের ভাষায় তুলেছ তুমি একা ঝড়, তুমিও জানতে কমলার মতো রক্তের বেচাকেনা। যদ্দিন থাকবে বরাত এবং নির্জন কলকলিঘাট, তোমার সকল কথা নীরবতা হবে যে বাংময়, আমিও ভাবব নিজেকে উত্তর সুরীয় সম্রাট, ভাষা শহীদের তীর্থ ভিন্ন আমাদের নেই পরিচয়। আমি বাংলায় কথা বলি তুমি বিষ্ণু প্রিয়া মণিপুরী, মায়ের ভাষার জন্য শিখেছি কল যে উপড়ানো, তোমার ঠিকানা খুঁজে নীলাকাশে আমার হাতের ঘুড়ি। সুদেষ্ণা তুমি তো বাংলাও খুব ভালো জানো।
1: আমরা এতক্ষণ কবি বিজয় কুমার ভট্টাচার্যের কিছু কবিতা শুনলাম। বিজয়দা, তোমার এই কবিতা যাত্রা সেটার দীর্ঘ পরিসর। আমরা জেনেছি তুমি 5ম শ্রেণীতে যখন তুমি পড়ো তখন তোমার প্রথম কবিতা বেরিয়েছিল প্রান্তজ্যোতি, বয়স তোমার 60 পেরিয়ে গেছে। তোমার এই যে কবিতা যাত্রার শুরুর দিকটা, কবিতা পত্রিকার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলে, তো সেই শুরুর দিনগুলো যদি একটু আমাদের বলো, স্মৃতিচারণ করো যদি আজকের অনুষ্ঠানে।
0: শুরুর দিকটা বলবো যে সেই ঘুরে ফিরে আমি আমার মাকে প্রথম ওই জায়গায় এনে দাঁড় করাই যে মা ছাড়া আমার কবিতা লেখা হতো না। মা কালাইন চা বাগানে নার্স ছিলেন, তো ডিউটি সেরে আসার পর ঠাকুর পুজো করতে হতো এবং মাকে আমার রামায়ণ মহাভারত পড়ে শোনাতে হতো, বিশেষ করে মহাভারত। তো সেই যে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাসকে সুনপূর্ণবান, এটা থেকেই ছন্দের একটা দোলা আমার শিশু মনে খুব বেশি লাগে এবং আমিও ভাবতে থাকি যে এরকম করে লাইন মিলিয়ে যদি লেখা যায়। মায়ের কাছে আমি 2-3টি জিনিস পেয়েছিলাম, একটা গানের খাতায় মা লিখেছিলেন তার নিজের হাতের লেখা, পরবর্তী সময় আমি জেনেছিলাম যে ফুটন্ত ফুলের মাঝে দেখো রে মায়ের হাসি, মা ছেন ফুল মাঝে তাই ফুল ভালোবাসে। আর আরেকটা জায়গাতে ওটা মার নিজের লেখা কিনে জানি না, মাও ভালো করে বলেননি আমাকে, যে মাতা নাই গৃহে যার সংসার অরণ্য তার, তাই ডাকি বারবার আমি মার মা আমার। আরেকটু মার কথা বলতে হবে, ওই সেদিন এই 4-5 দিন আগে আমি ইউটিউবে খুঁজে পেয়েছি সেই গানটি, অতল জলের আহ্বান সিনেমার গান, যেটা আমি প্রায় শুনতাম মার মুখে যে ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল। আমি তন্ময় হয়ে যেতাম মার কণ্ঠে এই গান শুনে, কিন্তু আমি পাইনি বা কি করে পাবো বা গানটা কে গেয়েছেন তাও জানি না, এই সেদিন আমি পেয়েছি। তো যাই হোক, এভাবে মার কাছ থেকে আমি স্বর্ণযুগের গান শুনেছি, শ্যামাসঙ্গীত শুনেছি, রবীন্দ্রসঙ্গীত শুনেছি, মা পান খেয়ে গান গাইতেন কীর্তন করতেন, এই যাবতীয় বিষয় মার কাছ থেকে পাওয়া। এবং ঘটনাচক্রে 1961-এ মা যখন শিলচর নারীশিক্ষাশ্রমে ট্রেনিং নিচ্ছিলেন তখনই 19 মের ঘটনা ঘটে। আরেকটা কথা যে মার ফার্স্ট এইড বক্সের মধ্যে আমি পাই একটা পাঁচালির মতো করে লেখা এরকম কিছু লাইন, এই পাঁচালিটা কেটে ফেলে দিয়েছি ইঁদুর, এখানে কয়েকটা লাইন ছিল এরকম, পথিক তুমি কি বাঙালি তবে শোনো বলি অমর পুরীর কথা, যেই পথে গেলে অমৃতের মেলে না থাকে মরণ ব্যথা, আমি তোমাদের বোন বয়সে নতুন ডাকিতে সবাই কমলা, মাতা মোর মুখে দিয়েছিল সুখে মধুর সাথে ভাষা বাংলা। আর দীর্ঘ অনেক জায়গা কিছু বোঝা যাচ্ছে না, ছেড়ে গেছে জায়গাটা। আরেকটু জায়গা পেয়েছিলাম ওই ওইখানে রেল স্টেশনে, ওই সে বরাক তীরে সত্যের সনে পশু বল রণে পশুরা গিয়েছে হেরে, পরে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে এভাবে এগারো জন

0: শরীরের নামে আলাদা করে কবিতার বই বা ছড়ার বই যাই বলা হোক না কেন বের করা হবে। তো এই যে আমার ট্রেডিশন, মানে আমার অর্জিত যেটা, সেটা আমি মার কাছ থেকে পেয়েছি। বাগানের একজন কম্পাউন্ডার ছিলেন শারদা মোহন নাথ। আমি কবিতা লেখার জন্য একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমি অঙ্ক পারতাম না, দাদার খাতা পাতা চুরি করতাম, এজন্য আমি মার খেয়েছি অনেক। তো ওই শারদা মোহন নাথ একদিন বাগানের যে চা পাতা তুলা হয় নিকটি ওজনের লম্বা রেজিস্টার, এরকম একটা এনে দিয়ে বললেন যে বিজয় তুমি ইচ্ছা মতো লেখো। পরবর্তী সময় আমি স্কুল লাইফ শেষ করে যখন শেষ করতে যাচ্ছি, তখন কালাইন এমবিএস করে একজন টিচারের সঙ্গে আমার পরিচয় হয়, তার নাম তাজিরুদ্দিন আহমেদ, তিনি নেই আজ। এই তাজিরদা প্রথম আমার কাঁচা হাতের লেখাগুলো দেখে দিতেন। আর আপনারা নিশ্চয়ই তার নাম জানেন, জুয়েল চৌধুরী, তিনি শিলচরে ছিলেন, মানবেন্দ্র চৌধুরী, রামকৃষ্ণনগরের সেই ঘটনার পেছনে তিনি ছিলেন। তো যাই হোক, সেটা অন্য কথা। তিনি আমাদের কালাইন হাই স্কুল, হায়ার সেকেন্ডারি হয়নি, তিনি কালাইন হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে গেলেন। তিনি আমার কবিতার খাতা শুদ্ধ করে দিতেন। তিনি স্বরূপানন্দের দীক্ষিত ছিলেন। তো জগতের সকল রমণী আমার জননী ইত্যাদি ইত্যাদি তিনি পোস্টারগুলো লিখে ছড়িয়ে দিতেন স্কুলে। কিন্তু তিনি যাওয়ার পরে স্কুলে একটা কালচারাল ইভলিউশন বলতে যা বোঝায়, সেটা কালাইন অঞ্চলে আগে ছিল না, সেটা শুরু হল। অন্যদিকে তখন কালাইনে, বিশেষ করে গুমরাতে, একটা বিখ্যাত ক্লাব ছিল, নজরুল সুকান্ত মেমোরিয়াল ক্লাব। এই ক্লাবে প্রতি বছর নজরুল সুকান্ত এবং রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপিত হতো, আমরা যেতাম এবং স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হতো, প্রতিযোগিতা হতো, এবং সেই প্রতিযোগিতায় আমি প্রতিবার সেকেন্ড হতাম। ফার্স্ট হতো আনোয়ারুল হক, সে এখন কাটিগোড়া কাতিরিয়ে থাকে, ও ভালো কবিতা লিখে, ও ইদানিংকালে মির্জা গালিবের উপর রিসার্চ করছে, ওর সাবজেক্ট কিন্তু ইংরেজি। তো যাই হোক, এভাবে চলল পরবর্তী সময়ে কাছাড় করে যে চলে আসা এবং তবদীর ভট্টাচার্যদের সান্নিধ্যে আসা। এই হলো আমার প্রথম দিকের লেখালেখির কথা।
1: তারপরে তুমি ইত্যাদির সঙ্গে জড়িয়ে পড়া।
0: এরপরে আমি ইত্যাদির সঙ্গে আসি শিলচর আসার পর, এবং শিলচর আসার পরে এটাও আমি জানিয়ে রাখি, আমার প্রথম ছাপার অক্ষরে আমি কবিতা দেখতে পাই তারাপুরের পঞ্চমুখী ক্লাবের কালীপূজার সুভেনিরে, মিথিলেশ ভট্টাচার্য নিয়ে ছাপিয়েছিলেন আমার একটা কবিতা, কবিতাটার নাম ছিল ঋণ।
1: মনে পড়ে তোমার যেটা প্রথম কবিতার বই পুরে পড়ে পাপ, 1984 বেরিয়েছিল, সেটা প্রকাশের পর বেশ সাড়া জাগিয়েছিল এই অঞ্চলে, অসাধারণ কবিতা ছিল, সেটার স্মৃতি আমার কিন্তু এখনো মনে পড়ছে। সেই সময়টা তোমার নিশ্চয় এটা মনে আছে, তোমার এই কবিতাটা এখানকার কবিদের অনেকের মধ্যেই এটা অনেকেই মুখস্থ বলতে পারেন। আমাদের, আমার এক বন্ধু এবং কবি পার্থপ্রতিম, সেও এই বইটার মানে দারুণ নিয়ে করেছিল মনে আছে আমার। সেটা যাই হোক, আমাদের অনুষ্ঠানে তো সময় খুব বেশি নেই, আমরা আরো কিছু কবিতা শুনতে চাই তোমার কাছে।
0: আচ্ছা, পার্থর কথাটা যখন উঠেছে, তখন আমি একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এখনো আমার একজন সুস্থ প্রতিদ্বন্দ্বী বলে মনে করি পার্থপ্রতিম মৈত্রকে। ওর একটা বিখ্যাত কবিতার লাইন আমার এখনো মনে আছে, নাভিকুণ্ডে জ্যান্ত আছে প্রাণ। তো তার ওই কবিতাটাই কিন্তু আমাকে দধিচি কবিতাটা লেখাতে ইন্সপায়ার্ড করেছিল পার্থকে, কিন্তু আমি এখনো আমার সুস্থ প্রতিদ্বন্দ্বী বলে মনে করি। আচ্ছা, তো যাই হোক, পার্থ তো দীর্ঘদিন থেকে কলকাতাবাসী, তার সঙ্গে তো আর দেখা হচ্ছে না। তন্ত্র সাধন আক্ষরিক করতে এটা গত কালী পূজার দিন লেখা, তো দয়া করে এখানে তন্ত্রমন্ত্র খুঁজতে যাবেন না, এটা অন্য কথা। তন্ত্র সাধন, ভালোবাসা বৈষ্ণবী না ভৈরবী তুই এলোকেশি, শ্যাম্পু করা চুলে ঘনায় রাতের আধার, চুল কালো না রাত্রি কালো কম না বেশি, জানি না তা খেয়া ঘাটে তুই পারাপার, তোকে নিয়ে আমার লেখা ফুরবে না, আলো হাওয়া মেঘরদ দূরে তোর অনুভব, তুই যে আমার লক্ষ হাজার যুগের চেনা, তুই ছাড়া যে আমি মৃত দেহেতে সব, তোর দুধের ধারায় জল হয়ে যায় সকল গরল, শঙ্করী তুই চিরটাকাল শিবকে বাঁচাস, কালের গভীর মুক্ত মানিক সাগর তোল, তোর ছোঁয়াতে আরো সবুজ হয় দুব্য ঘাস, তুই যে মনের মণি কোঠায় প্রদীপ মাটির বিচ্ছুরিত আলোয় ফুটে চম্পা কুসুম, গন্ধে আকুল আকাশ বাতাস জল নদীটির দিন রজনীর জাগরণে কাঙ্ক্ষিত ঘুম, তোর শরীর জুড়ে ভালোবাসা হৃৎকমলে জলছে চিতা না কবিতা জানি না তা, শুনব না আর আমায় নিয়ে

কে কি বলে, তুই ছাড়া আর কে পড়ে বল লেখার খাতা, তোকে নিয়ে এই তো আমার তন্ত্র সাধন, মন্ত্র ভুলে গিয়ে খুঁজি শরীর ও মন। নদীনগর, ভাবছ বুঝি চলবে না তোমায় ছাড়া, ভুল ভাবছ, শুনবে তুমি কড়া নাড়া, সাত সকালে দিন দুপুরে অতর্কিতে, না হয় তুমি শুনতে পাবে মাঝনিশিতে, কবেই ছিঁড়ে গেছে আমার নায়ের নঙর, জল কেটে তোর খুঁজতে দেখি চোর বালু চোর, মাঝির মতো ভিড়াই নৌকো তোমার ঘাটে, সূর্য ডুবে গেলে গাভীর জাবর কাটে, চারণভূমি জুড়ে এখন শুধুই আধার, রাতটুকু শেষ হলে শুরু যাত্রা আমার, ভয় পেও না লুট হবে না সোনার কলস, জল নিয়ে যাও আপন মনে বিকেল অলস, পরিচয়টা করিয়েছে দূর আলাপন, হয়তো পাখি নীল আকাশে ছিল তখন, তোমায় চোখে দেখিনি যে অদ্যাবধি, আমার যাবার সময় হলো বলছে নদী, ইচ্ছে হয়তো রাখো তারে নয় বিদায়, রিক চলে যায় দেখো স্মিতা পাল তোলা নায়, যদি ফিরে আসে ভালোবাসার টানে, গ্রাম জনপদ উঠবে ভরে গানে গানে। বিশ্বরণ, তোমার সময় আমার সময় না মেলে না, যখন মেলে তখন দেখি খুব অচেনা, দুজন তখন ক্লান্ত ভীষণ ব্যস্ত কাজে, ঘড়ির কাঁটায় ঘোরে ফেরার সময় বাজে, একটুখানি কথা বলার নেই অবসর, পিছুটানে চাকরি অফিস আর বাড়িঘর, না এভাবে আর যায় না রাখা এই পরিচয়, পরকিয়া পাখি আবার কি কথা কয়, তার চেয়ে তো এটাই ভালো দূর আলাপন, দু চার কথার পরে কথা বলা বারণ, দিনান্ত না সপ্তাহে না মাসের শেষে, ফোনটা হতে পারে একটু ভালোবেসে, জানি না কে বলবে তখন আছো ভালো, দিন ফুরালে বলবে পাখি রাত পুহালো, বিস্মরণে জাগ তলিয়ে সকল কথা, থাকো শুধু হে মুঠোফোন নীরবতা। আমার শেষ কবিতা, বয়স, প্রেমে পড়বার বয়স আছে কি, আমি তো ষাট সত্তরেও প্রেমকে দেখি, যে কিশোরী জল ভেঙে যায় স্কুলে তার দিকেও তাকিয়ে থাকি ভুলে, পুনশ্চ যে রমণীটি মধ্য বয়সিনী, তার প্রেমেও প্রগাঢ় খুব সেটা চিনি, বয়সবিহীন ভালোবাসা ভাষায় কলস, তুমি কি তাই ঘুম কাতুরে খুবই অলস, বইছে বরাক উজান ভাটির শ্রুতে একা, মনের মানুষ কে খুঁজে পায় সাথে রাখা, বৃদ্ধা হলেও শরীর যদি থাকে ভালো, মনটা তাকে বলতে পারে তুমি আলো, আমি তোমার সাগর জলে ডুবে মরি, লবণে মন সাঁতার কাটে সমুদ্রে লহরে, প্রথম ঋতুর শুরু থেকে সকল স্নানের শেষে, শরীর ভালো থাকলে আমি যাব ভালোবেসে।

আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়াল শুনবেন গণেশ প্রসাদ মিশ্রের কণ্ঠে।